বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:58। আজ শনিবার 17ই শ্রাবণ 1443 বঙ্গাব্দ, 17ই সফর 1448 হিজরি, 1 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় আছি আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন অপি মণ্ডল। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: to increase their contributions. The Rohingya camp in Ukiah is the largest refugee camp in the world, hosting over 1 million refugees, he added. Prime Minister Tariq Rahman yesterday personally drove through different roads under the Dhaka North City Corporation, DNCC, to inspect the city's cleanliness. As part of his government's efforts to improve waste management and transform Dhaka into a cleaner capital, Prime Minister's Deputy Press Secretary Zahidul Islam Roni said the Prime Minister left his Gulshan residence at around 4 p.m. and drove the vehicle himself. During the inspection, he passed through Shyamoli, Bijoy Sharoni, Rokeya Sharoni, Mirpur 10, Kochukhet, and Shaurapara, among other roads. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called upon the people to stay united against those attempting to divide the nation on the basis of religion. He made the call while speaking as the chief guest at a discussion titled Ensuring Protection and Security of Minorities, organized by the Shommilito Sanatan Parishad at Institution of Diploma Engineers, Bangladesh, in the capital yesterday. Mentioning past democratic setbacks over the 15 years of Sheikh Hasina regime, the minister said a fully functioning democratic system is the only guarantee for protecting the equal rights, freedom of worship, and life and property of all citizens. Reaffirming the government's commitment to build a liberal democratic Bangladesh, he said the current administration in its 31-point state reform agenda outlined the plan to ensure representation of Sanatan community, ethnic minority, plainland and hill communities in the state affairs. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has said no conspiracy to divide the nation will be allowed to succeed. He said this while addressing a program by Bangladesh Puja Ujjapan Parishad at Borishal District Shilpakala Academy Auditorium yesterday. Highlighting the importance of communal harmony in the society and raising public awareness in this regard, the Information and Broadcasting said, "The true religious practice would be meaningful only when believers could identify those who exploit religion for personal gain." Law, Justice and Parliamentary Affairs Minister Muhammad Asaduzzaman has said, the recommendations of the Law Reform Commission would be implemented in line with the July Charter. He said this to newsmen after inaugurating a tree plantation program and month-long tree fair on the old DC Court premises in Jhinaidah yesterday. The Law Minister said the interim government had promulgated 133 ordinances based on the Commission's recommendations. Most of the reforms had been accepted, while a special committee had been formed to amend the remaining ones, he added. Regarding Sheikh Hasina's possible return, Muhammad Asaduzzaman said the government would take all necessary legal measures if she returned. Vice President of Zia Rahman Foundation and renowned physician Dr. Zubaida Rahman has called for creating a nationwide database of people suffering from thalassemia and other congenital rare diseases to ensure better care and support for patients. She made the call while addressing the Blood Donor Award 2026 program as the chief guest at the Institution of Engineers Bangladesh, IEB Auditorium in the capital yesterday. Zubaida Rahman stressed the need for introducing screening for expecting mothers to help prevent thalassemia. Among others, Health and Family Welfare Minister Sardar Muhammad Shakawat Hossain was present at the program. This is Bangladesh Beta giving you the news. The disarmament agreement by the United States has received support from countries around the world. Saudi Arabia welcomed the agreement and emphasized the importance of the complete withdrawal of Israeli forces from the Gaza Strip. Pakistan expressed hope that concrete steps will be taken to implement all commitments under the Gaza peace plan, Meanwhile, EU called the plan, if fully implemented, a constructive step towards peace. Besides, United Kingdom said the focus must now be on implementing the 20-point plan in full. However, Israel has not officially commented on the deal, which is part of a US-brokered ceasefire announced last October. At least 25 people were killed and 44 injured after a passenger bus crashed into a ravine in Algeria. The bus left the road near the coastal town of Boumerdès, east of capital Algiers. The specific reasons behind the accident have not been specified. The injured were evacuated to nearby hospitals. Cricket and Bangladesh national team departed for Australia last night to take part in a two-match test series against the hosts. The first test between Bangladesh and Australia will begin on 13th August in Darwin. The second one will start in South Mackay on 22nd August. Ahead of the test series, Bangladesh will also play a three-day warm-up match against the Australia 11. Finally, weather. And forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Barishal, Potuakhali, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. U.S. Special Envoy for South and Central Asia, Sergio Gore, meets Prime Minister Tariq Rahman today. Sergio Gore visits Rohingya camps at Ukiah in Cox's Bazar, urges international partners to step up support for refugee Rohingyas. LGRD minister calls upon people to remain united against people trying to divide nation on a religion. No conspiracy to create division in country to be allowed to succeed, comments Information and Broadcasting Minister. Dr. Zubaida Rahman calls for nationwide database of patients of thalassemia and rare diseases. And world leaders react with cautious optimism to Hamas disarmament agreement. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান 2026 উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন সর্বমোট 133টি অধ্যাদেশ জারি করেছিল। সেগুলোর প্রায় প্রতিটি অধ্যাদেশই গ্রহণ করা হয়েছে এবং জুলাই সনদের মূল ভাব ধারা বজায় রেখে এগুলোর চূড়ান্ত বাস্তবায়ন করা হবে। বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত একই অনুষ্ঠানে বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে একটি সমন্বিত মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং অর্থনৈতিক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি গতকাল ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। রাশেদ খান বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড আমাদের জুলাই। তিনি আরো বলেন,
2: বিএনপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকে জুলাইয়ের ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলছে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি ধারণ করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
1: অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাচল বলেছেন, যখন সমাজে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত হয়, সেটাই সবচেয়ে বড় স্বস্তির জায়গা। তিনি গতকাল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচার ব্যবস্থার মূল লক্ষ্যই হল নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতলে বা তার চেয়ে বড় কথা হল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল কিনা। বিচার পদ্ধতি যখন কোনো নাগরিককে তার কাঙ্ক্ষিত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়ায়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন সহ উপজেলা বিএনপির সভাপতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালে জুলাই মাসে রাজপথে নেমেছিল হাজারো তরুণ তরুণী ও শিক্ষার্থী। সেই আন্দোলনের প্রভাব মাগুরাতেও পড়ে। আন্দোলন চলাকালে তৎকালীন শেখ হাসিনা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের ভানার মোড় ও ঢাকা রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংঘর্ষে 10 জন নিহত হন, আহত হন অসংখ্য আন্দোলনকারী। আন্দোলনে অংশ নিয়ে কয়েকজন শিক্ষার্থী বলছিলেন,
4: সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, আমরা ছাত্র দলের নেতৃবৃন্দ যারা ছিলাম তাদেরকে নিয়ে এই আন্দোলন আমরা যখন শুরু করেছিলাম, অপোজিট দিক থেকে আসা ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারেরা অতর্কিতভাবে আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। সেখানে ছাত্রদল নেতা রাব্বি এবং ফরহাদ শহীদ হন এবং অসংখ্য সাধারণ শিক্ষার্থী আহত এবং গুলিবর্ষণের শিকার হন। এই জুলাই অভ্যুত্থানের আমাদের সবথেকে বড় সফলতা এই স্বৈরাচার হাসিনাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি।
5: আমরা যখন আন্দোলন শুরু করি আমরা আসলে চিন্তা করি নাই যে হচ্ছে আমাদের উপরে এত এইভাবে আক্রমণ করবে। আমরা ভাবছি বড় জোর আমাদের হয়তো লাঠি চার্জ করতে পারে, বাট যে গুলি চালাবে বা হচ্ছে টিয়ার শেল যেগুলো গ্যাস ট্যাস মারবে এগুলো আসলে আমাদের ধারণারও বাইরে ছিল।
3: জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পেরিয়ে গেলেও মাগুরার মানুষ এখনো বলতে পারেনি সেই রক্তাক্ত দিনগুলোর স্মৃতি। এ প্রসঙ্গে মাগুরা এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুনার হোসেন বলেন,
6: জুলাই স্মৃতি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় একটা অসাধারণ গণজাগরণের কথা। মানুষ সেদিন আর কেউ মৃত্যু ভয় পায়নি। যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল পুলিশের সহযোগিতায়, সেটাও ছিল একটা ভিন্ন ধরনের চিত্র।
3: শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণ অধিকার ও গণতান্ত্রিক চেতনার বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যাশা স্বজন ও আন্দোলনকারীদের। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় গতকাল এক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। খুলনা থেকে মোটরসাইকেলযোগে নড়াইলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ফুটবল। খুলনা মহানগরীর 21 নম্বর ওয়ার্ডের বালুর মাঠে 32 দলীয় জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় রসুল স্মৃতি সংসদ 3-0 গোলে টিপু সুলতান বিশ্বাস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হাজিরবাগ ইউনিয়ন 2-1 গোলে পানিশাড়া ইউনিয়নকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা পত্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
7: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।

জানালার পাশেই সামিরার পড়ার টেবিল, পড়ার বই, প্লাস্টিকের খেলনা, ঘরের মেঝেতে এখনও ছোপ ছোপ রক্তের দাগ। ১৯ জুলাই শুক্রবার জানালা দিয়ে আসা একটি বুলেট সামিরের চোখ দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 11 বছরের শফকাত সামির। এক পাশে বাবা, আরেক পাশে মা, মাঝে দাঁড়িয়েছিল 4 বছরের ছোট্ট আব্দুল আহাদ। বাসার বারান্দায় দাঁড়ানো 3 জোড়া চোখ নিচের দিকে তাকিয়ে। বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছে। আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে আহাদ। বাবা ভেবেছিলেন ছেলে মাথা ঘুরে পড়ে গেছে। ছেলেকে তুলে ধরতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় আবুল হাসানের। ছেলেটার চোখ, মুখ, মাথা রক্তে ভেসে যাচ্ছে। গুলিটা ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরেই আটকে গেছে। প্রিয় শ্রোতা, যখন দেখি এভাবে এই অবুঝ কিংবা কোমলমতি শিশুরাও কোনো না কোনোভাবে ক্ষমতালিপ্সুদের খামখেয়ালির বলি, তখন বড় লজ্জা হয়, কুণ্ঠিত হয় মন। কোনো জাতির ইতিহাসে যখন এমন কোনো অধ্যায় থাকে যেখানে শিশুদেরও মৃত্যু, গুলি, আতঙ্ক আর শোকের ভাষা শিখতে হয়, তখন সে জাতিকে অনেক চড়া দাম চুকাতে হয় সভ্যতার বাজারে। কেননা শিশুরা কোনো আন্দোলনের নেতা হয় না, তারা রাষ্ট্রবিজ্ঞান বোঝে না, ক্ষমতার সমীকরণ বোঝে না। তারা শুধু জানে বাবার হাত ধরে হাঁটতে হয়, মায়ের কোলে ঘুমাতে হয়, স্কুলে যেতে হয়, বন্ধুদের সঙ্গে খেলতে হয়। কিন্তু 24 জুলাইয়ের উত্তাল দিনগুলোতে এ মাটির বহু শিশু মুখোমুখি হয়েছে আতঙ্কের, শিকার হয়েছে স্বৈরাচারের নির্বিচার প্রতিহিংসার। হঠাৎ করেই পাল্টে গেছে তাদের অনেকের জীবন আর জীবনাচার। প্রিয় শ্রোতা, জুলাই 36 অনুষ্ঠানে আজ আমরা 24-এর আন্দোলনে শিশুদের এই ত্যাগ নিয়ে কথা বলব। আলাপনে আপনাদের সঙ্গী হয়েছি আমি, নুসরাত শায়লা।

যেভাবে বলছিলাম, চব্বিশের সেই উত্তাল দিনগুলোতেও কেউ হয়তো স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কেউ বারান্দায় দাঁড়িয়ে তাকিয়েছিল বাইরে, কেউ বাবার সঙ্গে বাজারে যাচ্ছিল, কেউ জানালার ফাঁক দিয়ে রাস্তার দিকে কৌতূহলী চোখে তাকিয়েছিল। সেই কৌতূহল, সেই স্বাভাবিক জীবন মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। জুলাই আন্দোলনের সময় দেশি বিদেশি সংবাদ মাধ্যম, মানবাধিকার সংস্থা এবং পরবর্তী অনুসন্ধানে উঠে এসেছে অনেক শিশু কিশোরের আহত এবং নিহত হবার খবর। কেউ গুলিবিদ্ধ হয়েছে, কেউ চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, কেউ হারিয়েছে চোখের আলো, কেউ হারিয়েছে বাবা কিংবা মাকে। কিন্তু সংখ্যার চেয়েও বড় ছিল কিছু দৃশ্য যেগুলো পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। রাস্তায় রাস্তায় তখন সে অস্বাভাবিক তোলপাড়, শিশুরাও হয়ে গিয়েছিল তার অবিচ্ছেদ্য হিস্যা। সাধারণ মানুষের অনেকেই শিশুদের আক্রান্ত হবার বিষয়টি দেখার পর আর নিজেদের ধরে রাখতে পারেননি, সামিল হয়েছিলেন গণ অভ্যুত্থানের বিপ্লবী কাতারে।

আমরা দেখেছি আহত সন্তানের নিথর দেহ কোলে নিয়ে হাসপাতালের করিডোরে ছুটছেন বাবা। আমরা দেখেছি রিকশার ওপর সাদা কাপড়ে মোড়ানো সন্তানের মরদেহ নিয়ে বাড়ির পথে ফিরছেন এক অসহায় পিতা। আমরা দেখেছি হাসপাতালের সামনে মায়ের বুক ফাটা কান্না, যে কান্নার কোনো ভাষা নেই, কোনো অভিধান নেই। কোনো কোনো শিশু হয়তো বুঝতেই পারেনি কি ঘটছে, সে শুধু জোরে শব্দ শুনছিল। তারপর সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। কোনো কিশোর হয়তো ভেবেছিল একটু বাইরে গিয়ে দেখে আসবে কি হচ্ছে, সে আর বাড়ি ফিরতে পারেনি। আবার কেউ হাসপাতালে শুয়ে দীর্ঘ চিকিৎসার পর বেঁচে ফিরেছে, কিন্তু তার শরীরে রয়ে গেছে গুলির ক্ষত, মনে রয়ে গেছে আতঙ্কের দাগ। প্রিয় শ্রোতা, একটি শিশুর শরীরে গুলির ক্ষত শুধু একটি পরিবারের ক্ষতি নয়, সেটি পুরো রাষ্ট্রের বিবেকের ওপর একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়। কারণ পৃথিবীর সব সভ্য রাষ্ট্রের প্রথম দায়িত্ব তার শিশুদের নিরাপদ রাখা। জুলাই আমাদের সেই কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা দেখেছি এই বিপর্যয়ের মধ্যেও সাধারণ মানুষ কি অসাধারণ মানবিকতার পরিচয় দিয়েছেন। রক্তের প্রয়োজন, ছুটে এসেছেন তরুণেরা, অপরিচিত শিশুর চিকিৎসার খরচ বহন করেছেন কেউ কেউ, হাসপাতালের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন স্বেচ্ছাসেবকেরা, অনেক চিকিৎসক দিন রাত এক করে শিশুদের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। এই মানবিক বাংলাদেশও জুলাইয়ের ইতিহাসেরই অংশ। কিন্তু সেই ইতিহাসের আরেকটি অংশ হল অসংখ্য পরিবারের না শুকানো চোখের জল। আজও এমন মা আছেন যিনি সন্তানের ঘরটি আগের মতোই গুছিয়ে রাখেন, এমন বাবা আছেন যিনি রাস্তায় কোনো সমবয়সী শিশুকে দেখলে নিজের হারিয়ে যাওয়া সন্তানের মুখটি খুঁজে বেড়ান, এমন ভাই বোন আছে যারা এখনো বিশ্বাস করতে পারে না একসঙ্গে যে মানুষটি খেলত সে আর ফিরবে না। ইতিহাসের বিচার আদালতে হয়, তদন্তে হয়, নথিতে হয়, কিন্তু ইতিহাসের আরেকটি বিচার হয় মানুষের বিবেকে। সেই বিবেক আমাদের আজও প্রশ্ন করে, কোন অপরাধে একটি শিশুকে গুলি খেতে হয়, কোন অপরাধে একটি মা সন্তানের মরদেহ রিকশায় নিয়ে বাড়িতে ফেরেন, কোন অপরাধে একটি স্কুল ব্যাগ হঠাৎ করেই স্মৃতিচিহ্ন হয়ে যায়। প্রিয় শ্রোতা, আজকের এই পর্বে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই আন্দোলনে নিহত সব শিশু ও কিশোরকে। শ্রদ্ধা জানাই আহত শিশুদের, যারা এখনও সেই দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। সমবেদনা জানাই সেই সব মা বাবার প্রতি, বুকের শূন্যতা যাদের কোনো দিনই পূরণ হবে না। জুলাই আন্দোলনে হতাহত আতঙ্কিত শিশুদের স্মৃতি আমাদের শিখিয়ে যাক, একটি শিশুর হাসির চেয়ে মূল্যবান কোনো রাজনীতি নেই, কোনো ক্ষমতা নেই, কোনো বিজয় নেই।

এতক্ষণ শুনলেন জুলাই অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন।

আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রশ্রোতা আয়োজন ডালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বর্ণালী অনুষ্ঠানের প্রথম গানটি মোর্শেদুল ইসলামের কণ্ঠে, গানটির গীতিকার প্রাণ কৃষ্ণ সরকার, গানটির সুর করেছেন শেখ আব্দুস সালাম।

শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটি স্বর্ণালী সাহার কণ্ঠে। গানটির সুর করেছেন অপূর্ব রায়, কথা সাজিয়েছেন সঞ্জীব কুমার রায়।

বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটির গীতিকার আলতাফ হোসেন। গানটির সুর করেছেন প্রদীপ রাহা আর গানটি শুনবেন ইন্দ্রজিৎ সাধুর কণ্ঠে।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটি হরিদাস বর্মনের কণ্ঠে। গানটির গীতিকার দীপঙ্কর ঘোষ এবং সুর করেছেন শেখ আলী আহমেদ।

শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানের সবশেষ গানটি পূর্ণতা ফিরোজের কণ্ঠে, আর গানটির গীতিকার সুব্রত পাল, সুর করেছেন চিত্রা বিশ্বাস।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান সকাল 9টার বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সায়মন রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। তিন দিনের সরকারি সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার ঢাকায় আসেন। ওইদিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় সার্জিও গোর বাংলাদেশ সম্পর্কে তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই বিশেষ দূত গতকাল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বের সমর্থন জোরদার করার আহ্বান জানান। সার্জিও গোর ১৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। সার্জিও গোর বলেন, তার দেশ এই শিবিরকে সমর্থন করেছে এবং বিশ্বজুড়ে মার্কিন অংশীদারত্বকে তাদের অবদান বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে। তিনি উল্লেখ করেন, ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দেয় উখিয়ায় রোহিঙ্গা শিবিরটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, প্রতিনিধি দলটি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির WFP মানবিক সহায়তা কার্যক্রম সহ বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এদিকে কক্সবাজারের জেলা প্রশাসন সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের TNCC এলাকা বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং ঢাকাকে পরিচ্ছন্ন রাজধানীতে রূপান্তরের সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য সমন্বিত ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদাতা সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে কথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান থ্যালাসেমিয়া প্রতিরোধে অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করার উপরও গুরুত্বারোপ করেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহের এবারের প্রতিপাদ্য

0: হচ্ছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করি বেগবান, শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আজ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে। সৌদি আরব এই চুক্তিকে স্বাগত জানিয়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের উপর জোর দিয়েছে। গাজা নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে ওই অঞ্চলে শান্তি টেকসই হবে। পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন 20 দফা পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। তবে ইসরায়েল বলেছে, গাজার হামাসে প্রকৃত নিরস্ত্রীকরণ ছাড়া সেখান থেকে তেল আবিব সৈন্য প্রত্যাহার করবে না। আলজেরিয়া একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত ও 44 জন আহত হয়েছেন। রাজধানীর আলজেরিয়ার পূর্ব দিকে উপকূলীয় শহর বোমার্স দেশের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে। বিশ্বের অন্যতম সর্বোচ্চ পর্বত পাকিস্তানের ব্রড পিকে তুষার ধসে 4 পর্বতারোহী প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও 6 নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাধিরা আল হার্থি এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গেইস। মরদেহগুলো স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে আছেন বিশ্ববিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা। বিশ্বের 14 সর্বোচ্চ পর্বতে তার সবচেয়ে দ্রুত আরোহণের বিশ্ব রেকর্ড রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10।
1: আপনার ঘড়ির সময়টি মিলিয়ে নিতে পারেন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক 9:05। বাংলাদেশ বেতার খুলনা।

0: শ্রাবণের এই মিষ্টি সকালে, ঝড়ো ঝড়ো বাদল দিনে, যে যেখান থেকে আমাদের এই আজকের রূপালীর আয়োজন শুনবার জন্য অপেক্ষমান আছেন, তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর আজকের আয়োজনে। আর রূপালীর আয়োজন মানেই থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, আর থাকছে কথামালা, ফোন ইন প্রোগ্রাম তো থাকছেই। আর এই সব কিছু নিয়ে সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত শায়লা
1: এবং আমি অপি মণ্ডল।
0: আর এই ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে আমাদের সাথে যে মেলবন্ধন যিনি করছেন, তিনি আছেন অভিজিৎ মণ্ডল, অর্থাৎ প্রকৌশল দায়িত্বে ঠিক এই মুহূর্তে অভিজিৎ মণ্ডল আমাদের সাথে আছেন। আর আপনারা তো আছেনই, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার রূপালীর আয়োজনে শুভ সকাল জানিয়ে। তো নিশ্চয়ই দিনটা ভালো কাটছে, আর দিনটা যেন ভালো কাটুক সেই আমন্ত্রণ কিন্তু আমরা সব সময় জানিয়ে থাকি। আর আমাদের আয়োজনে কিন্তু থাকছে আপনাদেরই পছন্দ করা প্রথমেই একটি চিঠির গান। আর আমরা প্রথমেই যে চিঠিটি পেয়েছি হাতে এসেছে সেটি কোথা থেকে এসেছে?
1: চিঠিটি এসেছে বাগমারা থেকে, লিখেছেন ইসমাইল হোসেন, মোকামতলা শিবগঞ্জ বগুড়ার বন্ধু আমাদের। গান শুনতে চেয়েছেন, উনি লিখেছেন ভালো লাগার ভালোবাসার অন্যতম আয়োজন তার রূপালী অনুষ্ঠান,
0: চমৎকার।
1: ছায়াছবি প্রিয়া, আমার প্রিয়া ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন উনি এসআই টুটুলের কণ্ঠে।
0: বাহ, তাহলে চলো আমরা চিঠির এই গানটি দিয়ে আজকে রূপালীর অনুষ্ঠান শুরু করতে চাই।

0: শ্রোতা বন্ধুরা, চিঠির গান কিন্তু শুনে নিলাম, আর চিঠির গান যিনি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আবারও চিঠি লিখবেন, শুধু তিনি নন, আপনারা যে কেউ চিঠি লিখতে পারেন। আর চিঠি লেখার ঠিকানাটি নিশ্চয়ই জানেন, তারপরেও জানিয়ে রাখতে চাই, প্রযোজক রূপালী, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই নম্বরটিতে আপনারা চিঠি আমাদের কাছে পাঠাতে পারেন, আপনাদের অনুরোধ আমাদের কাছে পাঠাতে পারেন।
1: আর বন্ধুরা, আপনাদের সঙ্গে কিন্তু আমাদের ফোনেও কথা হবে।
0: ঠিক তাই, সেটি বলতে যাচ্ছিলাম।
1: হ্যাঁ, এবার নাম্বারটি যদিও আপনারা জানেন, তবু আর একটিবার জানিয়ে দেই আমাদের নতুন বন্ধুটির জন্য। নাম্বারটি হল 01974121970।
0: ঠিক তাই, তো এই ফোন নাম্বারেও কিন্তু আপনাদের সাথে সরাসরি কথা হবে। আর আপনারা তো জানেনই, সেখানে আপনারা সরাসরি আপনাদের পছন্দ করা গানের অনুরোধ আমাদের কাছে পাঠাতেই পারেন। তো তো তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তার আগে চলুন শুনে নিই আরও একখানি গান। এবারে কোন গানটি শুনব
1: শ্রোতা বন্ধুরা? এবারে গানটি শোনাবো ভিলেন ছায়াছবি থেকে, এবং গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন খুলনার বন্ধু বিল্লাল। গানের শিল্পী হচ্ছেন মনির খান ও কনক চাপা।
0: ঠিক তাই, তো চলো আমরা সবাই মিলে শুনে আসি এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন রূপালীর আয়োজনে। রূপালীর আয়োজনে আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আর এবারে আমরা যে গানটি শুনব সেটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিত্যানন্দ রায়ের মহল খুলনার বন্ধু। আর এই গান আপনি শুনতে চেয়েছেন প্রতিরোধ ছায়াছবি থেকে নেওয়া একটি গান হৈমন্তী শুক্লার কণ্ঠে। আর অপি, এরপরে কিন্তু আমরা
1: ফোন এনে চলে যাব বন্ধুদের উদ্দেশ্যে। নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, 01974121970। বন্ধুরা, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে কথা হচ্ছে।
0: হ্যাঁ, এই গানটির ওপারেই আপনাদের সাথে কথা হবে। প্রস্তুতি নিন, সাথে থাকুন আমাদের।
2: দেখো, সকাল হয়ে গেছে।

0: হ্যাঁ বন্ধুরা, যেমনটি আমরা বলছিলাম, আমরা কিন্তু গানের ওপারেই ফিরে আসব আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে। আর আমরা কিন্তু প্রস্তুত আছি, এবং দেখতে দেখতে আমাদের হাতে দেখছি যে ফোনও চলে এসেছে। আমরা দেখে নিতে চাই ফোনের উপরান্তে কে আছেন। শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে? জি, কোন গান শুনতে চান? জি, আপনার ঠিকানা আমাদের মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি, কোন গান শুনতে চান আজকে? আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করব। পলাশ কুমার ছিলেন আমাদের সাথে। আমরা কিন্তু আছি আপনাদের সাথে। আর নম্বরটি আরো একবার কি জানিয়ে রাখবো? তার বোধহয় প্রয়োজন নেই, কারণ ফোন কল চলে এসেছে। আমাদের শ্রোতা বন্ধুরা সবাই জানেন যে আমাদের ফোন নাম্বারটি কি। আচ্ছা অপি, আমরা দেখে নিতে চাই কে আছেন।
1: হ্যালো, আমরা দুজনেই খুব ভালো আছি, আপনিও নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। কোন গান শুনতে চান? হ্যাঁ দাদা, বলুন।
0: আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নিত্যানন্দ দাদা কি ইদানিং মানে পুরনো গানগুলো শুনতে চাচ্ছেন? গানগুলো কিন্তু অসম্ভব সুন্দর। এই গানগুলো কিন্তু কখনোই আমাদের কাছে পুরনো হয় না, তাই না বলো অপি?
1: একদমই।
0: আমরা চাই এরকমের গান আপনারা অনুরোধ করতেই থাকুন। আর একটি ফোন কল চলে এসেছে, নিয়ে নিতে চাই কে আছেন।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
2: খালিশপুর, খুলনা থেকে রুবেল বলতেছি।
1: জি বন্ধু, কোন গানটি শুনতে চান?
2: আমাকে শোনাবেন জনম জনম ছবি থেকে গান। ইন্দ্রকিশোরের কণ্ঠে। গানের শিরোনাম আমার ভালোবাসা সত্যি যদি হয় তোমাকে ফিরে আসতে হবে। এই গানটি শোনাবেন।
0: জনম জনম ছবি থেকে গান শুনতে চেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুবেল ছিলেন আমাদের সাথে, খালিশপুরের বন্ধু। আরো একটি ফোন কল চলে এসেছে, দেখে নিতে চাই কে আছেন।
3: হ্যালো,
0: জি হ্যালো, কে বলছেন? জি শুনতে পাচ্ছি আপনাকে। গদাইপুর থেকে ফারুক ভাই, কোন গান শুনতে চান?
3: আমাকে শোনাবেন ওই
0: আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আরো একটি ফোন কল চলে এসেছে, আমরা দেখে নিতে চাই।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে? আমরা দুজনেই ভালো আছি।
3: আমি বুলবুল আহমেদ। কাজীপাড়া গ্রাম থেকে ভাই আপু।
1: জি বলুন, কোন গান শুনছেন?
3: ভাঙচুর। ভাঙচুর থেকে রিজিয়া পারভীন ও এন্ড্রুসের কণ্ঠে। সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে, অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আরো একটি ফোন কল চলে এসেছে, নিয়ে নিতে চাই কে আছেন।
4: শুভ সকাল আপু।
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে? জি, কোন গান শুনতে চান সুফল দাদা?
4: আমাকে গান শোনাবেন?
0: জি,
4: কোন
0: ছায়াছবি থেকে? আখি মিলন ছায়াছবি থেকে গান। জি, কোন গানটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে। আচ্ছা, চমৎকার একটি গানের অনুরোধ জানিয়েছেন আমাদেরকে সুফল বিশ্বাস, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আরো একটি ফোন কল চলে এসেছে, আমরা নিয়ে নিতে চাই কে আছেন ও প্রান্তে।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
0: জি, আপনাকেও ধন্যবাদ।
5: একবিন্দু ভালোবাসা দাও, আমি আজ দিয়ে দিব।
0: আচ্ছা ঠিক আছে, অসম্ভব ধন্যবাদ। আপনার চিঠি আমরা পেয়েছিলাম আর এখন তো আপনার সঙ্গে সরাসরি কথা হলো, নিশ্চয়ই আপনার ভালো লেগেছে, আমাদের কিন্তু দারুণ লেগেছে। আমরা আশা করব আপনি আমাদের কাছে আরও লিখতে থাকুন এবং আমাদের সাথে আপনাদের সাথে ফোনেও কথা হোক। আরও একটি ফোন কল চলে এসেছে, নিয়ে নিতে চাই, কি আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, নতুন বন্ধু, আপনাকে স্বাগত জানাচ্ছি, কোন গান শুনতে চান? আচ্ছা, বধু বিদায় ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনি নতুন বন্ধু বলছেন, তো আপনি আসলে, আমরা আশা করব আপনি নতুন আর থাকবেন না, আপনি পুরনো হয়ে যাবেন, আপনি আরো বারবার ফোন করবেন, আমাদের সাথে কথা বলবেন,
1: আমাদের সাথেই থাকবেন,
0: সব সময় চাই আমাদের নতুন বন্ধুদেরকে সব সময় স্বাগত জানাতে। আরো একটি ফোন কল চলে এসেছে,
1: হ্যালো
4: হ্যালো,
0: আচ্ছা বন্ধু, যিনি ফোন করবেন, ফোন করে আমাদের সাথে একটু কথা বলবেন, আশেপাশে অন্যদের সাথে না হয় একটু পরে কথা বলবেন। আর একটি ফোন কল চলে এসেছে, নিয়ে নিতে চাই।
1: হ্যালো
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
4: কাসেম সর্দার, ডুমুরিয়া বাজার থেকে বলছি।
1: জি বন্ধু, কোন গান শুনতে চান?
4: আমি সেই সর্দার যে এক গান কোনোদিন বারবার রিকোয়েস্ট করি না, তাই হোক আজকেও একটা নতুন গানের রিকোয়েস্ট করছি, সবির নাম টুটি মনের পাগলামি, শিল্পী এন্ডু কিশোর ও করণ সাপার, গানের শিরোনাম
1: জি
4: আমার বুকের ভিতর ছোট্ট একটা ঘর বানাইছে বিধি।
0: আচ্ছা ঠিক আছে, আপনার অনুরোধ আমরা লিখে নিয়েছি, আশা করি আপনার গান এবার হয়তো শোনানো হবে, যদি আমাদের কি বলে তালিকায় থাকে তাহলে। আরও একটি ফোন কল চলে এসেছে, আমরা এই ফোনটির পরেই আবারও গানে ফিরতে চাই, তো আপাতত এই গানটি দিয়েই আমরা কিন্তু ফোন ইন প্রোগ্রাম শেষ করব, দেখে নিতে চাই কি আছেন। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা দুজনে খুব ভালো আছি, কে বলছেন, কোথা থেকে?
5: আমি ভালো নেই, যেহেতু আফজালুল্লাহ দেওয়াতলা বলিয়াকানা থেকে বলছি, যে 7 তারিখে একটা গান শোনানো হয়েছে আর কোন গান শোনানোর বুঝতে পারলাম না, যাই হোক গান শোনাবেন, সবির নাম সকিনা, বুঝতে পারছেন, শিল্পী রথীন্দ্রনাথ রায়,
0: আচ্ছা ঠিক আছে আফজল ভাই, আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য, কিন্তু আপনার মন খারাপ করা কিন্তু কখনোই চলবে না, কারণ আপনাদের গান দিয়েই কিন্তু আমাদের বিভিন্ন আয়োজন সাজানো হয়ে থাকে, কোনো না কোনো আয়োজনে নিশ্চয়ই আপনার পছন্দ করা গান শোনানো হয়ে থাকে, তো একটু সবসময় সাথে যদি থাকেন আমাদের, আপনি নিশ্চয়ই আপনার পছন্দ করা গান শুনে নিতে পারবেন। তো আমরা আবারও গানে ফিরি,
1: একদমই তাই। এবারে বন্ধুরা গান শোনাবো স্বপ্নের নায়ক ছায়াছবি থেকে, শিল্পী রুনা লায়লা রফি মোহাম্মদ খানের কণ্ঠে, এবং গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছে নন্দন প্রতাপ, খুলনার বন্ধু দীপঙ্কর।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রূপালীর আয়োজনে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, আর এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমরা কিন্তু রূপালীর আয়োজনে এবারে শোনাব নিখিল বিশ্বাস, আপনার পছন্দ করা একটি গান, বিল পাবলা খুলনার বন্ধু আপনি।
2: স্বামী কেন আসামি এই ছায়াছবি থেকে বন্ধু গানটি শুনতে চেয়েছেন। গানটির শিল্পী উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তি।
1: আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলো সবাই মিলে শুনে নিই। নিখিল বিশ্বাস, আপনিও নিশ্চয়ই আমাদের সাথেই আছেন, চলুন শুনে নিই আপনার পছন্দ করা গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: শ্রোতা বন্ধুরা, রূপালীর আয়োজনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এবং শেষ গানটি আমরা যেটি শুনব সেটি হৃদয়ের কথা। এই ছায়াছবি থেকে নেয়া গানটি শুনবেন হাবিব ওয়াহিদের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন
4: শান্তিনগর ডুমুরিয়ার বন্ধু টিউলি।
3: টিউলি নিশ্চয়ই আছেন আপনি আমাদের সাথে, শুনে নিন আপনার পছন্দ করা গানটি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়েই শেষ হলো রূপালীর আজকের আয়োজন। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ওপি মণ্ডল এবং নুসরাত শায়লা। রূপালীর আয়োজনটি সংকলন করেছেন মর্জিনা আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মামুন আক্তার।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি নুসরাত শায়রা। অধিবেশন তত্ত্বাবধান করলেন অপি মণ্ডল। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রশ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:58। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। সুপ্রিয় শ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় আছি আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন অপি মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রশ্রোতার শুরুতেই বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে নাজনীন ওয়ারেস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিয়েও আলোচনা হয় বৈঠকে। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, রেহান আসিফ আসাদ ও ড. মাহদি আমিন বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন জোরদার করার আহ্বান জানান। উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার ঢাকায় আসেন। ওই দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান। শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ, মশার কামড় থেকে সুরক্ষা এবং জ্বর হলে ঘরে বসে না থেকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসকে বলেন, ডেঙ্গু রোগীকে দ্রুত শনাক্ত করা, ঝুঁকিপূর্ণ মানুষকে সুরক্ষা দেওয়া, দরিদ্র রোগীদের সামাজিক সহায়তা নিশ্চিত করা এবং মশার প্রজনন স্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে ডেঙ্গুজনিত মৃত্যু ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান বাসুসকে বলেন, ডেঙ্গু জ্বরের চিকিৎসার বিষয়ে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ডেঙ্গু জ্বরের সময় মাথায় পানি দেওয়া ও শরীর মুছে দেওয়ার মাধ্যমে জ্বর কমাতে হবে। ৬ থেকে ৮ ঘণ্টা পরপর জ্বরের তীব্রতা বুঝে প্যারাসিটামল জাতীয় ঔষধ দিতে হবে। সাংবাদিকতায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ ও দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আইসিজে, গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি এবং সার্ক জার্নালিস্ট ফোরাম এসজিএফ এর মধ্যে তিন বছর মেয়াদী একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য বিনিময়, অনলাইন মত বিনিময় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে গণমাধ্যমের সংহতি জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে। সৌদি আরব এই চুক্তিকে স্বাগত জানিয়ে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের উপর জোর দিয়েছে। গাজা নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি টেকসই হবে। পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন ২০ দফা পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। তবে ইসরায়েল বলেছে, গাজায় হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ ছাড়া সেখান থেকে তেল আবিব সৈন্য প্রত্যাহার করবে না। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। আহতদের মধ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোরও রয়েছেন। বিশ্বের অন্যতম সর্বোচ্চ পর্বত পাকিস্তানের ব্রড পিকে তুষার ধসে ৪ পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ৬ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাদিরা আল হার্থি এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গেইস। বিশ্ব ফুটবল অঙ্গনের তীব্র বিরোধিতার মুখে

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পরিকল্পনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার ইনফান্তিনো বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: আবহাওয়া বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ইসলাম ও জীবন মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল ৩:৩০। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা মনীষা শুনতে পাবেন ৬:১০। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে ১:০৫। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন ২:১৫, ৮:৫৫ এবং ৯:২০। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান ৩:০৫। মলিনা দাসের কণ্ঠে আধুনিক গান শুনবেন ২:১২। এছাড়া গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে আধুনিক গান ২:০০৪। ছায়াছবির গানের অনুষ্ঠান প্রচারিত হবে ৪:০৫। নজরুল সঙ্গীত তরুণ কুমার মজুমদারের কণ্ঠে ২:১২০ এবং সংযুক্তা রায়ের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে পাবেন ২:৩০। বাউল গান সুশান্ত ব্যানার্জির কণ্ঠে ২:০০৫। পল্লীগীতি শুনতে পাবেন ২:১২৪০, শিল্পী পপি খাতুন। এছাড়া ৮৮.৮ MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ৯:০০। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সানজিদা হক। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এবছর সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, শিশু স্বাস্থ্য রক্ষা ও নারী দুগ্ধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন সর্বমোট 133টি অধ্যাদেশ জারি করেছিল। সেগুলোর প্রায় প্রতিটি অধ্যাদেশই গ্রহণ করা হয়েছে এবং জুলাই সনদের মূল ভাবধারা বজায় রেখে এগুলোর চূড়ান্ত বাস্তবায়ন করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত একই অনুষ্ঠানে বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে একটি সমন্বিত মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং অর্থনৈতিক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নামাজ যেমন ফরজ কাজ, তেমনি সামর্থ্যবানদের জাকাত দেয়া ফরজ। নিয়ম অনুযায়ী জাকাত প্রদান করলে সমাজ থেকে দারিদ্রতার হার কমে যাবে। তিনি গতকাল যশোর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে 2025-26 অর্থবছরে সরকারি জাকাত বোর্ড কর্তৃক কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ও জেলা পর্যায়ে নির্বাচিত জাকাত প্রার্থীদের মধ্যে জাকাতের অর্থ ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মধ্যে চেক বিতরণ ও প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাকাত দারিদ্র বিমোচনের বড় হাতিয়ার। প্রধানমন্ত্রী তারিক রহমানের সরকার ইমাম ও মুয়াজ্জিনদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। সামর্থ্যবানদের প্রতি বছর নিয়ম অনুযায়ী জাকাত দেওয়া উচিত। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আবুল কাশিম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 209 জন জাকাত প্রার্থীদের মাঝে 10,51,648 টাকার চেক এবং 3 জন উদ্যোক্তা, 3 জন সাধারণ উদ্যোক্তা ও 3 জন বিশেষ উদ্যোক্তার মাঝে 2,70,000 টাকার চেক বিতরণ করেন। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির 40 জন সদস্যদের মাঝে 40,000 টাকা এবং যশোর জেলার 8টি উপজেলার 88 জন ইমাম ও মুয়াজ্জিনের বিকাশে 5,000 টাকা করে মোট 4,40,000 টাকা বিতরণ করা হয়। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতাধীন সদর উপজেলাধীন প্যাকেজের চাচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি মনিরামপুর সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, এলজিইডি প্রায় 3,74,00,000 টাকা ব্যয়ে 4 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন করছে। বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ গতকাল খুলনার বৈরাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোসাম্মদ মরিয়াম বেগম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে সিনিয়র লাইব্রেরিয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পাঠক সমাবেশ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে 4 দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বৈরাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়কের প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, 64 জেলায় 76 ভ্রাম্যমান লাইব্রেরি পরিচালনা করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরি তৃতীয় সংশোধিত প্রকল্প এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া শহীদ আরবার ফাহাদ স্টেডিয়ামে 8-দলীয় জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় পৌরসভা ফুটবল দল 1-0 গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর স্কুল মাঠে নাজিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মামুন গিফট কর্নার একাদশ ট্রাইবেকারে 5-3 গোলে গণ অধিকার পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া যশোরের বাঘারপাড়া উপজেলার 11 খান বাকরি গোচর ফুটবল মাঠে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় বাকরি থ্রিস্টার ক্লাব 1-0 গোলে জামান ট্রেডার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার নজরুল ইসলাম বাবু।

দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন রুনা লায়লা। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা, আয়োজন টালিতে এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী তরুণ কুমার মজুমদার।

পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন তরুণ কুমার মজুমদার। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মলিনা দাস, প্রথম গানটির গীতিকার আব্দুর রশিদ।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা মলিনা দাসের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: তার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনমালায় রয়েছে পল্লীগীতি, শিল্পী পপি খাতুন। প্রথম গানটিতে কথা সাজিয়েছেন রমেশ চন্দ্রশীল।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পল্লীগীতি শুনছিলেন পপি খাতুনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। তোমরা এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। বাংলাদেশ বেতার খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচার করা হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফাহ করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছে হতে গাছের পাতা ঝরে পড়ে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন ইংরেজিতে সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: শ্রাবণের মিষ্টি দুপুরে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভেজা এই দুপুরবেলাটিতে যে যেখান থেকে বিজ্ঞাপন তরঙ্গের আজকের আয়োজনটি শুনবার জন্য অপেক্ষমান আছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞাপন তরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি আমি ঠিক এই মুহূর্তে নুসরাত শায়লা, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। বিজ্ঞাপন তরঙ্গে থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ধরনের ছায়াছবির গান, আর থাকবে কিন্তু ফোন ইন প্রোগ্রাম, যেখানে আপনাদের সাথে সরাসরি আমাদের সাথে কথা বলার একটি সুযোগ কিন্তু থাকছে। ফোন নম্বরটি নিশ্চয়ই জানেন, 01974-121970, এই নম্বরটিতে ফোন করে কথা বলতে পারেন আমাদের কাছে সাথে, এবং আপনার পছন্দ করা গানের অনুরোধও কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন ঠিকঠাক। তো বিজ্ঞাপন তরঙ্গের আজকের আয়োজন শুরু করছি। প্রথমেই যে গানটি আমরা শুনব সেটি গোলাপি এখন ট্রেনে, এই ছায়াছবি থেকে নেয়া, যুগলে সৈয়দ আব্দুল হাদি এবং সঙ্গীরা, এবং এই গানটি শুনতে চেয়েছেন মিলনবাবু রায়ের মহল খুলনা থেকে।

সুপ্রিয় বন্ধুরা, আপনারা গান শুনছেন এসআই টুটু লো ন্যান্সির কণ্ঠে। এই গানটি মনের জ্বালা ছায়াছবি থেকে নেওয়া হয়েছে, আর এই গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন মোহাম্মদ বিল্লাল রাজাপুর খুলনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবারে আপনাদেরকে শোনাবো বাবা কেন চাকর ছায় ছবি থেকে গান মিতালী মুখার্জি ও আগুনের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে নন্দন প্রতাপ খুলনা থেকে লাভলি আমাদেরকে ফোন করেছিলেন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো স্বপ্নের নায়ক ছায়াছবি থেকে গান রুনা লায়লা ও মোহাম্মদ রফি খানের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন। আর শ্রোতা বন্ধুরা, এই গানের উপারে আমরা ফিরবো আপনাদের সাথে সরাসরি কথা বলার আয়োজন ফোন ইন প্রোগ্রাম নিয়ে। সাথে থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হওয়ার ফোন নম্বরটি হচ্ছে 01974-121-970। দেখব প্রথমে কে আছেন আমার সাথে।
1: দাদা নমস্কার।
0: নমস্কার, কে আছেন সাথে?
1: দাদা কথা বলছি, আমি আপনার তোর ভাই পলাশ কুমার সরকার।
0: পলাশ বলুন।
1: হ্যাঁ, ঠিকানা কান্তনগর ডুমুরিয়া। দাদা ভালো আছেন আপনি?
0: এই তো বেশ ভালো আছি ভাই।
1: অনেকদিন পর দাদা আপনাকে পেলাম, খুব ভীষণ ভালো লাগছে দাদা নিজের কাছে।
0: আচ্ছা বলুন
1: দাদা, আমাকে কান্তনগর যেহেতু বৃষ্টির সময় ছেড়ে তো খারাপ বৃষ্টি, এটা থেকে নচিকেতার কণ্ঠে ছোট ছোট স্বপ্নের নীলমে কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, এই গান শুনাবেন দাদা?
0: ঠিক আছে, আর আজকে কিন্তু আপনার গান রয়েছে আমার তালিকাতে। ঠিক আছে, সাথেই থাকুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। এবারে কে আছেন আমার সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: শুভ দুপুর।
0: শুভ দুপুর। আচ্ছা ধন্যবাদ, একটু বুঝতে সমস্যা হচ্ছে। তারপরে আপনি বন্দিনী ছায়াছবির গান শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করব অবশ্যই আপনার অনুরোধটি আগামী যে কোনো দিন রক্ষা করতে। হ্যালো,
3: হ্যাঁ আমি কোন কোন ছোট গানটি শুনতে চাইছিলাম।
0: হ্যাঁ, নামটি বলুন।
3: নাম হচ্ছে অর্জুন সরকার, খুলনা থেকে বলছিলাম।
0: উজ্জ্বল সরকার?
3: অর্জুন সরকার। অর্জুন,
0: ও দুঃখিত, অর্জুন সরকার বলুন।
3: হ্যাঁ, কোন কোন ছোট গানটি শুনতে চাইছিলাম।
0: ঠিক আছে, ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। অর্জুন সরকারের পর কে আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, শুভ দুপুর।
4: আলিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
0: হ্যাঁ বলুন রুবেল ভাই।
4: জি দাদা ভালো আছেন?
0: এই তো ভালো আছি ভাই।
4: আমাকে শোনাবেন লম্পট ছবি থেকে গান, রুনা লায়লা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে, গানের শিরোনাম এই তুমি সেই তুমি এসেছো ফিরে, সেই আমি আজও আছি তোমাকে ঘিরে, এই গানটি শোনাবেন।
0: ঠিক আছে, এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, কে আছেন সাথে? বলুন ভাই।
5: আমি গান শুনতে চাই মোস্তফা কবি ভাই, মোস্তফা কবি থেকে এখন একটি গান শোনালে হবে।
0: ঠিক আছে, সাথেই থাকুন, আপনিও ভালো থাকুন। ইব্রাহিম ভাই ছিলেন আমাদের সাথে বাগেরহাট থেকে, এবারে কে আছেন? হ্যালো, কে আছেন?
6: আমি আব্দুল সালাম।
0: হুম বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। দেশ বিদেশি? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? ঠিক আছে, আর কথা বলার সময় রেডিও সেটের ভলিউম একটু কম করে অথবা একটু দূরে গিয়ে কথা বললে আপনার কথাটা শুনতে সুবিধা হবে আমার। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
7: ভাই আপু কেমন আছেন?
0: ভাইয়া ভালো আছি, একাই আছি আজকে, বলুন।
7: হ্যাঁ ভাইয়া, কথা বলছি পূর্ব সাম্বল, পূর্ব সাম্বল বাসকালি চট্টগ্রাম দাসুদ্দিন।
0: বলুন ভাই।
7: গিয়াসুদ্দিন বলছিলাম পূর্ব সাম্বল বাসকালি চট্টগ্রাম থেকে। ভাইয়া আমাকে গান শোনাবেন স্বপ্নের ঠিকানা, স্বপ্নের ঠিকানা ছবি থেকে। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
7: হ্যালো,
0: শুনতে পাচ্ছি বলুন।
7: সালমান শাহ সুনিয়ার সুনিয়া অভিনীত যে গানটি আছে, যে কোনো একটি গান।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, স্বপ্নের ঠিকানা শাহ ছবির যে কোনো একটি গান আপনাকে শোনানোর চেষ্টা করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে?
8: কথা বলছি রিজাউল।
0: হ্যাঁ,
8: বালিয়া তালা থেকে।
0: বলুন ভাই।
8: ভালো আছেন?
0: ভালো আছি।
8: গান শুনতে আছি সুবোধ আসবে গান, নীলুবা আসবেন শিল্পী, এত সুখ সইব কেমন করে?
0: সুবোধা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো
9: দাদা, ভালো আছেন আপনি?
0: হ্যাঁ ভালো আছি, কে আছেন সাথে? বলুন দাদা।
9: গান শোনা গেল মায়ের অধিকার, নাম মায়ের অধিকার, মাগতর চরণ তলে, এই গান শোনাবে।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মায়ের অধিকার ছবি থেকে গান শুনতে চেয়েছেন আপনি। আর আপনার ফোন কলটির সাথে এখনকার মতো শেষ করছি ফোন ইন প্রোগ্রাম। যাদের সাথে কথা বলতে পারিনি, আশা রাখছি পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে আবারও কথা হয়ে যাবে। চলে যাচ্ছি আবারও গানের ভুবনে, এবারে স্বপ্নের ঠিকানা ছায়াছবি থেকে গান সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর এই গানটি শোনার জন্য পলাশ কুমার সরকার কাঞ্চননগর ডুমুরিয়া খুলনা থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন। পলাশ নিশ্চয়ই রয়েছেন এই মুহূর্তে আমার সাথে।

শ্রোতা বন্ধুরা শুনছেন, গানটি শুনলেন রুনা লায়লা মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। দিলদার আলী ছায়াছবি থেকে নেওয়া হয়েছিল এই গানটি। আর এই গানের জন্য আফজাল মোল্লা ডিউয়াতলা বটিয়াঘাটা খুলনা থেকে অনুরোধ করে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। এবারে প্রেমের তাজমহল ছায়াছবি থেকে গান শুনবেন কনক চাপা ও মনির খানের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়ে বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, এবারে পিঞ্জর শ্যাছবি থেকে গান শোনাবো সাবিনা ইয়াসমিন ও ফারুক আহমেদের কণ্ঠে। আর এই গানের জন্যে ওয়াহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়েছে বেলা দুটোর বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আরও ব্যাপক মার্কিন বিনিয়োগ ও শক্তিশালী অর্থনীতিতে যুক্ত থাকা কামনা করছেন। তিনি আজ রাজধানীতে তার কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে আলোচনাকালে এ আহ্বান জানান। বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, রোহিঙ্গা সংকট ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ, বিশেষ করে ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম ও অন্যান্য কৃষি খাতে বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিনিয়োগ সরবরাহ চেইন আরও জোরদার ও মজবুত করবে। তিনি তথ্য প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের জোরালো আগ্রহ তুলে ধরেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে

0: তথ্য পান, টেকসই উদ্যোগ করিবেগবান, শিশুস্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। এদিকে আজ রাজধানীতে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, যথাযথ যত্ন না নেওয়ার কারণেই শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, মায়ের বুকের দুধ শিশুর জন্য উচ্চমাত্রার প্রোটিন, কিন্তু আধুনিকতার নামে এখন শিশুদেরকে মায়ের দুধ থেকে বঞ্চিত করা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জন, জেলা প্রশাসক ও কর্মকর্তাদের মাতৃ দুগ্ধ সপ্তাহ পালনের মাধ্যমে এর গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্থায়ী বৈশ্বিক শান্তি অর্জন এবং বিশ্বব্যাপী চলমান সংকট মোকাবেলায় একটি সার্বজনীন মানবতাবাদী দর্শন খুঁজে বের করা অত্যন্ত জরুরি। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ফিলোসফি ফর পিস এর উপর দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দর্শন অন্যতম উপাদান যা অন্যান্য প্রাণীর চেয়ে মানুষকে আলাদা করে। তিনি আরও বলেন, একটি মানব দেহ ও মন থাকা সত্ত্বেও কোনো মানুষ দার্শনিক মতাদর্শ দ্বারা প্রভাবিত না হলে তারা প্রকৃতপক্ষে তাদের মানবিক মূল্যবোধ বজায় রাখতে পারে না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ, মশার কামড় থেকে সুরক্ষা এবং জ্বর হলে ঘরে বসে না থেকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, ডেঙ্গু রোগীকে দ্রুত শনাক্ত করা, ঝুঁকিপূর্ণ মানুষকে সুরক্ষা দেয়া, দরিদ্র রোগীদের সামাজিক সহায়তা নিশ্চিত করা এবং মশার প্রজনন স্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে ডেঙ্গুজনিত মৃত্যু ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হাসান হাফিজুর রহমান বাসসকে বলেন, ডেঙ্গু জ্বরের চিকিৎসার বিষয়ে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ডেঙ্গু জ্বরের সময় মাথায় পানি দেওয়া এবং শরীর মুছে দেওয়ার মাধ্যমে জ্বর কমাতে হবে। 6 থেকে 8 ঘণ্টা পরপর জ্বরের তীব্রতা বুঝে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। আহতদের মধ্যে 13 ও 17 বছর বয়সী 2 কিশোরও রয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ফুটবল। তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পরিকল্পনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার ইনফান্তিনো বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, বেলা 2টোর বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বিজ্ঞাপন তরঙ্গে। শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান, এবারে শোনাতে চাই বাংলার বউ ছায়াছবি থেকে গান মনির খান ও সোনিয়ার কণ্ঠে। আর এই গান শুনতে চেয়ে মেহেদী হাসান মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন।

0: সুপ্রিয় বন্ধুরা, চলুন না আরও একবার আপনাদের সাথে ঠিক এই মুহূর্তে সংযুক্ত হই ফোন ইন প্রোগ্রামে। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি 01974-121-970 এই নাম্বারের বিপরীতে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: দাদা কেমন আছেন?
0: ভালো আছি।
1: অনেক দূরে থেকে কথা বলি তো, এই জন্য লাইন পাই না সপ্তাহে একদিনও।
0: ও, কে বলছিলেন?
1: মোহাম্মদ আব্দুর রব জয়ন্তী, ওই সামানপুর বগুড়া থেকে।
0: ধন্যবাদ। এবার কে আছেন আমার সাথে? হ্যালো, বলুন কাশেম ভাই।
2: কথা বলতে সমস্যা ছিল, যাই হোক, গান শুনতে চাই। ছবির নাম ওপিয়া তুমি কোথায়, শিল্পী ডলি শান্তনী ও অ্যান্ড কিশোর, আর গানের শিরোনাম মন মানে নারে আমার মানে না হৃদয়।
0: ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো,
3: ওয়ালাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: দাদা ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি।
0: ঠিক আছে, অবশ্যই চেষ্টা থাকবে। হ্যালো, শুভ দুপুর।
4: নিখিল বিশ্বাস, উত্তর বিলবাবলা, আরঙ্গাটা খোলা।
0: বলুন
4: দাদা, আমি গান শোনাবেন। ছবির নাম শিমুল বারু, শিল্পী এন্ড কিশোর অরুণা লায়লা। গানের কথা, ও বউ কথা কও, পাবে হইব বাপ আমার কানে কইয়া যাও।
0: ঠিক আছে, ঠিক আছে। শিমুল পারুল ছায় ছবি থেকে গান শুনতে চেয়েছেন নিখিল দা। হ্যালো,
5: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
5: আমি যাবুসা থেকে ময়না বলছি।
0: ময়না বলুন।
5: মন পোড়া ছবি থেকে একটি গান শুনতে চাই, মমতাজের কণ্ঠে।
0: ধন্যবাদ আপনাকে, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান আপনাকে শুনিয়ে দিতে। হ্যালো
6: দাদা, শুভ দুপুর।
0: শুভ দুপুর
6: দাদা, কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: হ্যাঁ বলুন।
6: আর পছন্দের গানটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে গান শোনাবে বন্ধু আমার সাহা ছবি থেকে, যে কোনো একটি গান শোনাবেন দাদা।
0: বন্ধু আমার,
6: বন্ধু আমার দাদা।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও আমার সাথে যুক্ত হওয়ার জন্য।
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
7: সবুজ মিয়া বলছিলাম মহেশপুর চিনাইদহ থেকে।
0: বলুন।
7: সাথে আছে সামিয়া, অনুরোধ হচ্ছে ঘায়েল বাণীচিত্রের কনকটাপা ও আগুনের কণ্ঠে তোমারে লেগেছে এত যে ভালো, গানটি শোনালেই হবে।
0: অবশ্যই চেষ্টা থাকবে আপনার পছন্দ করা গানটি আপনাকে শোনাতে, সাথেই থাকুন সব সময়। হ্যালো,
7: ঠিকানা জোড়া হরিণাকুণ্ড।
0: বলুন।
7: গান শুনাবেন আছে কুসুম কল্লি, এই ছায়াছবি থেকে এন্ড্র কিশোর ও রুনা লায়লার কণ্ঠে। গানের শিরোনাম আছে চক্ষু শুয়া কথা দিলাম আমি কথা রাখবো, এও কালে পরকালে আমি তোমায় থাকবো। এই গান শুনাবেন আর আমার দোস্ত লুৎফা সর্দার খুমতন্ত্রকে শুভেচ্ছা দিবেন।
0: অনেক ধন্যবাদ আপনাকে, সব শেষ ফোন কলটি নিচ্ছি এবারে, কে আছেন আমার সাথে? হ্যালো, শুভ দুপুর, কে আছেন সাথে?
8: কথা বলছি লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে, আমার গানটা শোনানোর জন্য ধন্যবাদ।
0: হ্যাঁ লাভলি বলুন। লাভলির আপনার ফোন কলটির মধ্য দিয়ে শেষ করছি আজকের মতো ফোন ইন প্রোগ্রাম। সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আর চলে যাচ্ছি পরের গানে। সবার উপরে প্রেম ছায়াছবি থেকে গান শোনাবো এবারে মনির খান ও কনক চাপার কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে লুৎফর জোয়ারদার পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, এবারে সজন ছায়াছবি থেকে গান পলাশের কণ্ঠে, আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন তুহিন গোপালনগর কুষ্টিয়া থেকে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বিজ্ঞাপন তরঙ্গের সবশেষ গানটি শোনাবো এবারে আপনাদেরকে। বেয়াদব ছায়াছবি থেকে নেওয়া হয়েছে এই গানটি, আর গানের কণ্ঠশিল্পী এন্দ্র কিশোর। গানটি শুনতে চেয়ে আসানুর রহমান চৌগাছা যশোর থেকে অনুরোধ করেছিলেন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়েছে আজকের বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার। আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও এই অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

বেলা 2:30। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত শোনার জন্য। শিল্পী সংযুক্তা রায়।

পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সংযুক্তা রায়। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। প্রথম গানের গীতিকার প্রীতি বিশ্বাস, শিল্পী গাজী সালাউদ্দিন বাপ্পী।

আধুনিক গান শুনলেন গাজী সালাউদ্দিন মাপ্পির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালা এবারে আপনাদের জন্য রয়েছে বাউল গান। শিল্পী সুশান্ত ব্যানার্জি। সুশান্ত ব্যানার্জির কণ্ঠে পরপর দুখানি বাউল গান শুনবেন বিজয় সরকার রচিত।

পরপর দুখানি বাউল গান শুনলেন সুশান্ত ব্যানার্জির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা তিনটের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান ওয়ার হাউসিং সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতার ইতিবাচক সংশোধন করেছে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বৈঠকে আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। সার্জিও গর আশ্বাস প্রদান করেন, বাংলাদেশে এফডিএ এর পরীক্ষা কার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন

0: হয়। এ সময় প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাঁর গতকালের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিশ্বের চলমান সংকট নিরসন ও স্থায়ী বৈঠক শান্তি অর্জনের লক্ষ্যে একটি সর্বজনীন মানবতাবাদী দর্শন খুঁজে বের করা অত্যন্ত জরুরি। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শান্তির জন্য দর্শন বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দর্শনই হল মূল উপাদান যা অন্যান্য প্রাণীর চেয়ে মানুষকে আলাদা করে। তিনি আরও বলেন, মানুষ একটি মানব দেহ ও মন বহন করলেও দার্শনিক ভিত্তির উপর না দাঁড়ালে তারা সত্যিকারের মানবিকতা বজায় রাখতে পারে না। জহিরুদ্দিন স্বপন বলেন, প্রচলিত দার্শনিক মতাদর্শ সর্বজনীন স্বীকৃতি লাভ করে না। দার্শনিকরা মতাদর্শের একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে বর্তমান বিশ্বে বিরাজমান শান্তি সংকটের সমাধান করা সম্ভব হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। তিনি আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। শিশুদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর প্রথম চার থেকে পাঁচ মাসে নবজাতকের শারীরিক বৃদ্ধি ও বিকাশের প্রধান উৎস হল মায়ের বুকের দুধ। তিনি আরও বলেন, শিশুর জন্মের পর শিশুকে শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস। হাসপাতালে চিকিৎসারত হামে আক্রান্ত রোগীদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য শিশুদের দেহ দুর্বল হয়ে পড়েছে। বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ সকালে বগুড়ার নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বগুড়ামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ চারজনের মৃত্যু হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বেলা ৩টের বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শোনার জন্য। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী গিয়াসউদ্দিন বিশ্বাস। গানের কথা লিখেছেন নারায়ণ চন্দ্র রায়, সুর করেছেন মীর আব্দুস সাত্তার।

বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটির শিল্পী শাহানা সুলতানা বিউটি। গানের কথা লিখেছেন এম এ রশিদ, সুর করেছেন শেখ আলী আহমেদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারে মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফের গাওয়া গান শুনবেন। গানের কথা লিখেছেন রফিকুর রশিদ, সুরকার শাহ আলম বাদল।

শ্রোতা বন্ধুরা, এবারে ফারজানা মেহেদি মিলির গাওয়া গান, গানের গীতিকার ফিরোজ খান নুন, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

সুপ্রিয় বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মোয়াজ্জেম হোসেন স্বপনের গাওয়া গান। গানের কথা লিখেছেন রফিকুর রশিদ, সুর করেছেন অপূর্ব রায়।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন কেয়া দেবনাথের কণ্ঠে। গানের গীতিকার ছিলেন হারুন আর রশিদ, সুরকার ছিলেন শেখ আলী আহমেদ। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
1: আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাযীনা লা ইখাফুনা ফিল্লাহি লাওমাত লাইম ওয়া বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যে যে স্থান থেকে বাংলাদেশ বেতার খুলনায়ের সম্প্রচারিত অতীব প্রয়োজনীয় ও জনপ্রিয় ইসলামী মাসলা মাসাইল কেন্দ্রিক সওয়াল জবাব অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শ্রোতা, আপনারা অবগত আছেন যে জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল কেন্দ্রিক আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব তথা ধর্মীয় সমাধান নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিশিষ্ট আলেমেদিন। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে উপস্থিত আছেন বিজ্ঞ দুজন আলেম। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব ইনশাআল্লাহ। ইসলাম ও জীবন মাসলা মাসাইল কেন্দ্রিক অনুষ্ঠানের এই পর্বে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এই অনুষ্ঠানে আমাদের সাথে আরো উপস্থিত আছেন মুফতি সাইদ হুসাইন।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: প্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যে বিষয়ে তোমরা অবগত না, সে বিষয়ে যারা পণ্ডিত যারা জ্ঞাত তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে জেনে নাও। সুতরাং প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান হাসিলের করার কথা সরাসরি পবিত্র কোরআনে উদ্বুদ্ধ করা হয়েছে। বাংলাদেশ বেতার খুলনার আয়োজনে ইসলাম ও জীবন এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ ইসলামী মাসলা মাসাইল কেন্দ্রিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, বেশ কিছু ভাই দিনই কিছু প্রশ্ন করেছেন, মাসলা মাসাইল কেন্দ্রিক প্রশ্ন করেছেন, আমরা বিজ্ঞ মুফতিয়ানদের থেকে সেগুলো সমাধান জেনে নিব। তো প্রথমে যে ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ ইকরামুল হক, পিরোজপুর সদর, পিরোজপুর থেকে তিনি প্রশ্ন করেছেন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওম ভুলক্রমে একদিন ছেড়ে দেয়, তারপর নামাজ আদায় করে ফেলি। আমার জানার বিষয় হলো সেই দিনের নামাজ আদায় কি আমাদের জন্য সহি হয়েছে? এর উত্তর জানার জন্য আমরা মুফতি সাইদ আহমদ আপনার কাছে আসছি।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, ফজরের নামাজের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলাটা মুস্তাহাব, সুতরাং এটা বলা ছাড়াও আজান পূর্ণ হয়ে যায়। সুতরাং আপনাদের সেই দিনের ফজরের নামাজ অবশ্যই শুদ্ধ হয়েছে, এতে কোনো প্রকার সন্দেহ নেই।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ ওমর ফারুক দিগলিয়া খুলনা থেকে, ওজুর পরে কোন দোয়া বা কোন আমল করতে হয় জানাতে মর্জি হয়? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। ভাই ওমর ফারুক, ওজুর পরে সূরায়ে কদর পড়া, অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি একবার অথবা দুইবার অথবা তিনবার পড়া এবং তারপরে দোয়া পড়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন وجعلني من عبادك الصالحين وجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون। অর্থ, হে আল্লাহ, আমাকে তওবাকারী এবং গুনাহ থেকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে আপনার নেক বান্দা যাদের দোজাহানে কোনো ভয়ভীতি থাকবে না এবং আখেরাতে তারা চিন্তিত হবে না তাদের অন্তর্ভুক্ত করুন। এবং ওজুর পরে তাহিয়াতুল ওযু আদায় করবে। তাহিয়াতুল ওযু আদায় করবে, এর উদ্দেশ্য হল যে দুই রাকাত নামাজ পড়বে। ওযুর পরে যে নামাজ পড়া হয়, এই ওযুর নামাজকে আরবিতে তাহিয়াতুল ওযু বলা হয়। অর্থাৎ ওযু করার পরে যদি নামাজের জায়গা থাকে, সম্ভব হয়, তাহলে সুন্দর করে দুই রাকাত নামাজ পড়ে নেবে। এর বহুত ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। ছোট্ট একটু ফজিলত, বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি তাহিয়াতুল ওযু আদায় করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এছাড়া আরও বহু হাদিস এসেছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করেন।
1: মহতারাম, পুরুষদের ক্ষেত্রে যদি ওযু অবস্থায় মসজিদে প্রবেশের পর যেসব নামাজের আগে সুন্নাত আছে, যদি সে সুন্নাত আদায় করে তাহলে কি তাহিয়াতুল ওযু আদায় হয়ে যাবে কিনা?
2: আসলে যদি মসজিদ হয় তাহলে যারা মসজিদে যে ওযু করবেন তাহলে ওইখানে তার এক নিয়াতে আপনার দুইটা নামাজ আদায় হবে,
1: আলহামদুলিল্লাহ,
2: একটা হলো তাহিয়াতুল ওযু আদায় হবে, তাহিয়াতুল মসজিদ আদায় হবে। আর যদি এরকম সময় না থাকে, খালি যদি সুন্নাত থাকে তা আদায় করলে আবার এইগুলো তার সাথে আদায় হয়ে যাবে,
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শরীয়তকে কত সহজ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মুহতারামকে। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম রামপাল খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে যদি কোনো লোক জুতা ইত্যাদি নিয়ে যেতে দেখে তাহলে নামাজ ছেড়ে দিয়ে জুতা বা অন্যান্য মালামাল হেফাজত করতে পারবে কিনা।
2: ভাই ইব্রাহিম, নামাজরত অবস্থায় যদি জুতা ইত্যাদি কোনো মালামাল কোনো মানুষের নিয়ে যাওয়ার ভয় থাকে অথবা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে নিজ মালামালের হেফাজত করতে পারবে। এমনকি যদি গাড়িতে বাল বাচ্চা মাল ইত্যাদি রাখা থাকে এবং গাড়ি ছেড়ে দেওয়ার ভয় হয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে সে তার বাল বাচ্চার কাছে গাড়িতে যেয়ে সিট করে নিবে এবং নামাজ পরে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
1: পরবর্তী প্রশ্ন মুসাম্মাদ উম্মে হাবিবা খুলনা থেকে, তিনি প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন বর্তমান প্রচলিত ওয়াশিং মেশিনে ময়লা ও নাপাক কাপড় ধৌত করার দ্বারা কি কাপড় পবিত্র হবে। আরেকটি জানার বিষয় হল বাজার থেকে আনা মাছ কোটার সময় শরীরে ও কাপড়ে যদি মাছের রক্ত লেগে যায় তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে। আমরা উত্তরের জন্য যাচ্ছি মুফতি সাইদ হোসাইনের কাছে।
3: প্রিয় শ্রোতা, যেহেতু ওয়াশিং মেশিনে পানি ও সাবান ব্যবহার করা হয় তাই নাপাক কাপড় প্রবেশ করিয়ে যদি তিনবার ধৌত করা হয় এবং নিংড়ানো হয় তাহলে এর দ্বারা নাপাক কাপড় পবিত্র হয়ে যাবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো মাছের মধ্যে রক্তের মতো লাল রঙের যে বস্তুটি দেখা যায়, যে জিনিস দেখা যায় তা এক বিশেষ ধরনের তরল পদার্থ, এটা মূলত রক্ত নয়। রক্তের মতো দেখতে কিন্তু এটা রক্ত নয়। সুতরাং মাছের রক্ত শরীরে বা কাপড়ে লাগলে কোনোটাই নাপাক হবে না।
1: আমাদের পরবর্তী প্রশ্ন হলো মোহাম্মদ সিরাজুল ইসলাম নোয়াপাড়া যশোর থেকে, তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে সন্তান যদি মৃত পিতার জানাজা নামাজের ইমামতি করে তাহলে মৃত পিতার কি বিশেষ কোনো উপকার হয়, আমি বিষয়টি বিস্তারিতভাবে জানতে চাচ্ছি।
3: সন্তান জানাজার নামাজ পড়ালে মৃত পিতার বিশেষ কোনো উপকার হয় কিনা এই বিষয়ে হাদিস শরীফে কোনো স্পষ্ট বর্ণনা আসেনি। তবে পিতামাতার জন্য সন্তান যদি দোয়া করে তাহলে সেই দোয়া কবরে পৌঁছে যায়, এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। যেহেতু জানাজার নামাজ একটি দোয়া, সেই হিসেবে সন্তান জানাজার নামাজ পড়ালে মৃত পিতামাতা উপকৃত হবেন বলে আশা করা যায়। যেমন মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না। একটি হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় হলো উপকারে ইলম, এবং তৃতীয় হলো নেক সন্তানের দোয়া। সুতরাং সন্তান যখন জানাজার নামাজ পড়াবেন তখন জানাজাতে একটি দোয়া আছে, এই দোয়াটা যখন সন্তান উচ্চারণ করবেন তখন অবশ্যই পিতামাতার জন্য এটি অনেক বেশি উপকার হবে এবং কল্যাণ হবে। আশা করা যায় আপনি উত্তর যথাযথভাবে পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রকম সন্তান আমাদেরকে এভাবেই গড়ে তোলার তৌফিক দান করেন যেন প্রত্যেকটি পিতামাতার জানাজা নামাজ সন্তান পড়াতে পারে।
1: আলহামদুলিল্লাহ, মুফতি সাইদ হোসেন অত্যন্ত চমৎকার বলেছেন। প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ জামিল লবণচরা খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন কারামত কাকে বলে, জানিয়ে বাধিত করবেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই জামিল, কোন আল্লাহর বান্দা যখন খুব ইবাদত করে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বা নফল কোনোটাই ছাড়ে না এবং মহান রবের নাফারমানি হতে খুব বাঁচে, কোন রকম নাফারমানির ভিতরে প্রবেশ করে না এবং নাফারমানিকে খুব ঘৃণা করে, গুনাকে খুব ঘৃণা করে, ত্যাগ করে, আর দুনিয়ার সাথে মহাব্বত রাখে না, দুনিয়াকে মহাব্বত করে না, দুনিয়ার পাগল নয়, বরং দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দেয়, ইচ্ছায় অনিচ্ছায় সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, এমন ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হন বা আল্লাহ তাআলার বন্ধু হন। আল্লাহর ওলিদের থেকে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ অন্য মানুষ হতে ঘটতে পারে না, এই ঘটনাগুলিকে বা অলৌকিক ঘটনাগুলিকে কারামাত বলে। আসলে আল্লাহর পরিচয় যার যত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী সে তত বেশি। সে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে বেশি, তার থেকে কারামত যদি নাও পাওয়া যায় তাহলেও সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, বিশেষ করে কোনো ধরনের নাফরমানির ভিতরে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
4: মোহাম্মদ ইলিয়াস তেরোখাদা খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন কিয়ামতের আলামত কতগুলো এবং কি কি। আমরা উত্তর জানার জন্য যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে।
2: ভাই ইলিয়াস, কিয়ামতের আলামত হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। সাধারণত কিয়ামতের আলামত দুই প্রকার বলা হয়ে থাকে, ছোট আলামত, বড় আলামত। ছোট আলামতের ব্যাপারে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যুদ্ধলব্ধ মাল অর্থাৎ গনিমতের মাল এগুলো নিজ সম্পদের মতো মনে করা হবে এবং ভাগযোগ করে খেয়ে ফেলা হবে, কোনো নিয়মের তওয়াক্কা করা হবে না, এবং আমানতের মাল গনিমতের মালের মতো যেগুলো হেফাজত করার কথা, তার একটি কণাও স্পর্শ করার কথা না, সেগুলোকে গনিমতের মতো ভাগযোগ করে খেয়ে ফেলবে এবং যাকাতকে জরিমানা মনে করা হবে। আর এলমে দিন শিক্ষা করা হবে দুনিয়া অর্জন করার জন্য। আর পুরুষেরা নিজ স্ত্রীদের অনুসরণ করবে, অর্থাৎ তাদের কথায় উঠবে বসবে, তারা যা বলবে তাই শুনবে। আর পিতাকে দূরে সরিয়ে দেওয়া হবে, তার খরচ খরচা, তার প্রতি মহাব্বত ভালোবাসা ইত্যাদি থাকবে না। বন্ধুদেরকে অনেক আপন মনে করা হবে, তাদেরকে কাছে রাখা হবে, তাদের পিছনে খরচ করা হবে, এইরকম ভাবে কাজ চলতে থাকবে। মসজিদে খুব জোরে জোরে কথা বলা হবে এবং গোত্রের সর্দার ফাসেক হবে, যারা নাফারমান তারা গোত্রের সর্দার হবে। জাতির নেতা সেই জাতির মধ্যে নিকৃষ্টতম মানুষেরা হবে এবং মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। যদি তাকে সম্মান না করা হয় তাহলে সে আমার ক্ষতি করবে, এই ভয়ে তাকে সম্মান করা হবে। আর মাদক দ্রব্য ব্যাপক হারে ব্যবহার করা হবে এবং উম্মতের পূর্ববর্তী মানুষদেরকে উম্মতের পরবর্তী মানুষেরা লানত করবে বা অভিসম্পাত করবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যখন তোমরা দেখতে পারবে তখন তোমরা বিভিন্ন মুসিবতের অপেক্ষা করবে। কখনো লাল বাতাস হবে, কখনো গরম বাতাস হবে, কখনো ভূমিকম্প হবে, কখনো রূপ পরিবর্তন হবে, পাথর বৃষ্টি হবে, মুসিবত আর মুসিবত। যেরকম নাকি তসবির সুতা কেটে গেলে দানা একের পর এক পড়তে থাকে, এরকম ভাবে মুসিবত আসতে থাকবে। এগুলো কিয়ামতের ছোট আলামত। বড় আলামতগুলি হল ইমাম মাহদি আলাইহিসসালামের আগমন হবে, দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমান থেকে অবতরণ করবেন, ইয়াজুজ মাজুজ এক বর্বর সম্প্রদায় যারা বের হবে, এবং দাব্বাতুল আরদ বলা হয় আরবিতে, আশ্চর্যজনক এক প্রাণী বের হবে যা মানুষের সাথে কথা বলবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কোরআনে করিমকে তুলে নেওয়া হবে। এই সময় সমস্ত মুসলমানরা মারা যাবে এবং অল্প দিনের মধ্যে দুনিয়া কাফের দ্বারায় ভরপুর হয়ে যাবে, সেই কাফেরদের উপরে কেয়ামত কায়েম হবে। মোটামুটিভাবে এইগুলোকে কেয়ামতের বড় আলামত বলা হয়।
4: ধন্যবাদ মুফতি মাসুম বিল্লাহ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে কিয়ামতের আলামতগুলো বুঝিয়ে বলবার জন্য। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইকরামুল হক ফুলতলা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার একজন আত্মীয় এত বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন যে তার কোনো কিছু মনে থাকে না। তার পাশে বসে থেকে নামাজের নিয়ম কানুন বলে দিলেও তিনি ভুলে রুকু করেন অথবা সিজদায় চলে যান। এই অবস্থায় তার নামাজের বিধান কি হবে? উত্তর জানার জন্য আমরা যাচ্ছি মুফতি সাইদ হুসাইনের কাছে।
3: প্রিয় শ্রোতা, যদি কোনো ব্যক্তির স্মরণশক্তি হারিয়ে যায় অথবা কমে যায় তাহলে তার নামাজের বিধান হল, যদি তাকে পাশ থেকে কেউ বলে দেয় বা ইশারা করে দেয় এবং শুনে শুনে তিনি নামাজ পড়তে সক্ষম হন, যেমন কেউ বলে দিল এখন রুকু করেন, এখন সিজদা করেন, এখন তাশাহুদ পড়েন, তাহলে এভাবেই তিনি নামাজ আদায় করতে থাকবেন, এভাবেই নামাজ আদায় করা তার জন্য ফরজ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বৃদ্ধ বয়সে উপনীত হন তখন তিনি এভাবেই নামাজ পড়তেন, পাশে থেকে তার একজন আত্মীয় বলে দিতেন আপনি এখন রুকু করেন, সিজদা করেন, আপনি এখন তাশাহুদ পড়েন। কিন্তু যদি অবস্থা এত কঠিন হয় যে পাশ থেকে বলে দিলে বা ইশারা করে দিলেও তিনি বুঝতে পাচ্ছেন না, মনে রাখতে পাচ্ছেন না, রুকুর সময় রুকু না করে সিজদায় চলে যাচ্ছেন, বৈঠক না করে উঠে পড়ছেন, এই পরিস্থিতি যতদিন পর্যন্ত থাকবে তার স্মরণশক্তি সম্পূর্ণ লোপ পাওয়ার কারণে তার উপরে নামাজের ফরজিয়াত ফরজ বিধানটা আপাতত স্থগিত থাকবে। এই পরিস্থিতি যতদিন থাকবে তার উপর নামাজ আদায় করা আবশ্যক থাকবে না, এই সময়ের নামাজগুলো কাজা করাও তার লাগবে না। আবার যখন স্বাভাবিক তিনি হবেন তখন তাকে আবার নামাজের ফরজিয়াত ফরজগুলি আদায় করা শুরু করবেন। আর যদি এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তাহলে তার এই নামাজ যেগুলি তিনি পড়তে পারলেন না স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে এই নামাজগুলির কোনো ফিদিয়া তাকে দেওয়া লাগবে না।
4: প্রশ্ন করেছেন মোহাম্মদ সাজ্জাদ ফকিরহাট বাগেরহাট থেকে। তিনি জানতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি ঈদের দিন রোজা রাখার মান্যত করে অথবা পুরো বছর রোজা রাখার মান্যত করে তাহলে তার কি করতে হবে এবং বছরে কয়দিন রোজা রাখা নিষেধ সেটা তিনি জানতে চেয়েছেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই সাজ্জাদ, যদি কোনো ব্যক্তি ঈদের দিন রোজা রাখার মান্যত করে তাহলে ঈদের দিন রোজা রাখবে না, কারণ ঈদের দিন রোজা রাখা নিষেধ। এই নিষিদ্ধ দিনে রোজা না রেখে এর পরিবর্তে অন্য একদিন রোজা রেখে নিবে। তেমনিভাবে যদি কোনো ব্যক্তি পুরা বছর রোজা রাখার মান্যত করে তাহলে যে কয়দিন রোজা রাখা নিষেধ সে কয়দিন বাদ দিয়ে পুরা বছর রোজা রাখবে। পুরা বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ। ঈদুল ফেতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরে আরও তিন দিন, যেই তিন দিন তাকবীরে তাশরিক পড়তে হয়। এই মোট পাঁচ দিন বছরে রোজা রাখা নিষেধ। এই নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে অন্য সব দিনেই রোজা রাখা যেতে পারে।
4: পরবর্তী প্রশ্ন মোহাম্মদ মাহদি খুলনা সদর খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন যে আমার ভাগ্নে হজে গিয়েছিল কিন্তু সে হজের পরে তাওয়াফে বেদা করে নাই, তবে হজের পরে অনেকগুলি নফল তাওয়াফ সে করেছে, তার দম দেওয়া লাগবে কিনা জানতে তিনি হুজুরের কাছে চিঠি লিখেছেন।
2: হাজিদের সর্বশেষ ওয়াজিব তাওয়াফে বেদা। উচিত হল তাওয়াফে বেদার নিয়ত করে, তাওয়াফ আদায় করে, কান্নাকাটি করে আল্লাহর ঘরের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়া। যদি কোনো ব্যক্তির দ্বারা এরকম করা সম্ভব না হয় যে কোনো কারণবশত, তাহলে হজের পরে ওই ব্যক্তি যদি কোনো নফল তাওয়াফ করে থাকে সেই নফল তাওয়াফকে তাওয়াফে বেদা ধরে নেওয়া হবে, যাতে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। এই হিসাবে আপনার ভাগ্নে তার কোনো দম ইত্যাদি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আপনি বিবরণে বলেছেন যে হজের পরে সে অনেকগুলি নফল তওয়াফ করেছে। এই নফল তওয়াফের সর্বশেষ তওয়াফটিকে তওয়াফে বেদা ওয়াজিব তওয়াফ হিসাবে গ্রহণ করে নেওয়া হবে, এর জন্য কোনো দম ইত্যাদি দেওয়ার প্রয়োজন নেই।
4: পরবর্তী প্রশ্ন মুসাম্মাদ তাহেরা নাজনিন নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে। তিনি প্রশ্ন করেছেন আমাদের এলাকার কিছু মহিলা জুমার দিন এক বাসায় একত্রিত হয়ে জামাতের সাথে সালাতুত তাসবি নামাজ আদায় করে, এভাবে সালাতুত তাসবি নামাজ জামাতে পড়লে কি কোনো সমস্যা হবে? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
3: প্রিয় শ্রোতা, প্রতিটি ইবাদত সেই পদ্ধতিতেই করতে হবে যেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। এছাড়া ইবাদত পালনের নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা সম্পূর্ণ বিদআত। যেহেতু সালাতুত তাসবি নামাজ একাকীভাবে পড়ার কথা একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এবং সালাতুত তাসবি নামাজ জামাতের সাথে পড়ার কোনো প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত নয়, তাই অবশ্যই জামাতের সাথে সালাতুত তাসবি নামাজ আদায় করা বন্ধ করতে হবে। নতুবা এভাবে নামাজ আদায় করার দ্বারা সওয়াব তো হবেই না, বরং বিদআতে লিপ্ত হওয়ার কারণে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম যেভাবে করেছেন আমরা সেভাবে করার চেষ্টা করি। আমরা এক্ষেত্রে নিজের মন মতো কোনো পদ্ধতি আবিষ্কার না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।
4: ভাই খুব চমৎকার বলেছেন মুফতি সাইদ হুসাইন যে শরিয়াত কর্তৃক যে ইবাদত যেভাবে পালনীয় সেটা সেভাবে পালন করাই একমাত্র পথ। মোহাম্মদ রিজওয়ান আহমেদ তেরোখাদা খুলনা থেকে তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় মুরগি বা এ জাতীয় গোশত আগুনে পোড়ানো হয়, এরপর সেগুলো বিক্রয় করা হয় যেগুলো আমরা গ্রিল নামে চিনে থাকি। এই গ্রিল খাওয়া কি মুসলমানদের জন্য হালাল? কারণ এগুলো তো রান্না করা হয় না, শুধুমাত্র পরিষ্কার করে আগুনে ছ্যাঁকা দিয়ে সিদ্ধ করা হয়। বিস্তারিত উত্তর জানালে উপকৃত হতাম।
3: প্রিয় শ্রোতা, কোনো বস্তু খাওয়া হালাল বা হারাম হওয়ার জন্য রান্না করা বা না করার কোনো শর্ত নেই। বরং বস্তুটি হালাল হওয়া শর্ত। যদি মূল জিনিস হালাল হয় তাহলে তা রান্না করে বা না করে যে কোনো পদ্ধতিতে খাওয়া হালাল। সুতরাং হালাল মুরগি বা এই জাতীয় হালাল গোশত আগুনে পুড়িয়ে গ্রিল করে খাওয়াতে কোনো সমস্যা নেই।
4: পরবর্তী প্রশ্ন আমাদের কাছে যেটা আছে তা মোহাম্মদ ইব্রাহিম দিঘলিয়া খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন, আমি এবছর কুরবানি করেছিলাম, তবে আমার পরিচিত একজন অমুসলিমকে কুরবানির গোশত দিয়েছিলাম, তো আমাদের এক মুরব্বি বললেন তোমার কুরবানির গোশত অমুসলিমকে দেয়া ঠিক হয়নি, এতে তোমার কুরবানি হবে না। আমার ভয় লাগছে মুরব্বি যদি ঠিক বলে থাকেন তাহলে আমার কুরবানি হয়নি। বিষয়টি বিস্তারিতভাবে তিনি জানতে চেয়েছেন। উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই ইব্রাহিম খলিল, কুরবানির গোশত ধনী গরিব আপন পর আত্মীয় স্বজন মুসলিম অমুসলিম সবাইকে দেয়া বৈধ। অতএব আপনি আপনার পরিচিত অমুসলিমদেরকে কুরবানির গোশত দেয়াতে আপনার কুরবানির কোনো ক্ষতি হয় নাই, আপনার কুরবানি সঠিকভাবে আদায় হয়েছে, আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই। মুরব্বি যে কথাটি বলেছেন না জেনে বলেছেন, সঠিক কথাটি বলেননি। তাই আমরা সবাইকে অনুরোধ করব যে আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে যারা জানেন তাদের কাছ থেকে জেনে নাও। অতএব আমরা পরামর্শ দিব, শরীয়তের কোনো বিষয় যদি হয় তাহলে কোনো মুরব্বির শরণাপন্ন না হয়ে কোনো মুফতি কোনো আলেম বিজ্ঞ মানুষ যারা জানেন সঠিক উত্তর দিতে পারেন এবং যাদের সৎসাহস আছে, যদি জানা না থাকে তাহলে বলবে যে বিষয়টি আমার জানা নেই, এটা একটা সৎসাহসের বিষয়। অতএব এই ধরনের মানুষের কাছ থেকে আপনারা শুনবেন শ্রোতা বন্ধু, এটা আপনাদের কাছে অনুরোধ।
4: আমাদের কাছে যে প্রশ্ন আছে তো মোহাম্মদ আজিজুর রহমান ফুলতলা খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন আমি প্রতি বছর আমার জাকাতের পয়সা আমার বড় ভাইকে দিয়ে দেই, সে আমার পক্ষ থেকে জাকাত আদায় করে, কিন্তু এবছর জাকাতের পয়সা বড় ভাইকে দেইনি এবং জাকাত আদায় করতেও বলিনি, কিন্তু বড় ভাই দাবি করেন যে আমার পক্ষ থেকে জাকাত তিনি আদায় করে দিয়েছেন। এখন আমার কাছে তিনি পয়সা তিনি দাবি করছেন, এই টাকা কি আমার জন্য দেয়া আবশ্যক? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই আজিজুর রহমান, যেহেতু আপনি আপনার বড় ভাইকে জাকাত দেওয়ার জন্য টাকা দেন নাই এবং জাকাত দিতে বলেনও নাই এবং সে আপনার কাছ থেকে অনুমতিও নেয় নাই, তাই আপনার পক্ষ থেকে তার দাবি করা পয়সা আদায় করা আবশ্যক নয়। এমনকি আপনি যদি মেনেও নেন এবং তাকে টাকা দিয়েও দেন তাহলেও আপনার জাকাত আদায় হবে না। যেটা দিয়েছে এটা মেনে নিয়ে আপনি তাকে যদি দিয়ে দেন তাহলে এমনি সদকা হবে, জাকাত আদায় হবে না। এজন্য আপনার বড় ভাই বিষয়টি ভুল করেছেন, জাকাত দিলে আপনার কাছ থেকে শুনে তারপরে জাকাত দেয়া দরকার ছিল। যদি কেউ অনুমতি দেয় অথবা শুধু বলে যে আমার জাকাতটা দিয়ে দিও, এর দ্বারাও জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে।
4: প্রশ্ন করেছেন মোহাম্মদ শফিউল আলম বড়বাজার চুয়াডাঙ্গা থেকে, তিনি জানতে চেয়েছেন অনাথ শিশুদের তার মায়ের কাছ থেকে অনেকে দত্তক নিয়ে থাকে, এখন সেই শিশুটির জন্য তার আসল মা বাবার নাম গোপন রেখে দত্তক নিয়া পিতামাতাকে মূল পিতামাতার পরিচয়ে বড় করে তোলা শরীয়তের দৃষ্টিকে জায়েজ আছে কিনা? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
3: প্রিয় শ্রোতা, যদি অনাথ শিশুর আসল বাবার নাম জানা থাকে তাহলে আসল বাবার নাম অনুসারেই তাকে পরিচিত করাতে হবে, দত্তক নেওয়া পিতামাতাকে আসল পিতামাতা বলে পরিচয় দেওয়া যাবে না। তবে এমনিতে দত্তক নেওয়া পিতামাতাকে বাবা মা বলতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে আসল বাবা মা হিসেবে পরিচয় দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দত্তক নিয়েছিলেন, তখন অনেকেই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ বিন মুহাম্মদ বলত। তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 3 এবং 4 নম্বর আয়াত নাজিল করেন, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত, যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে, এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা, আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। সুতরাং দত্তক নেওয়া পিতামাতাকে বাবা মা বলে ডাকা যাবে, কিন্তু মূল বাবা মার পরিচয় দেওয়া যাবে না।
4: পরবর্তী প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ আমিনুল হক ডুমুরিয়া খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন কোন মহিলার স্বামী মারা গেলে তার জন্য 4 মাস 10 দিন ইদ্দত পালন করা ফরজ, কিন্তু এই সময়ের পূর্বেই যদি কেউ তাকে বিবাহ করে তাহলে এই বিবাহ কি সহি হবে?
3: কোন মহিলার স্বামী মারা গেলে তার জন্য 4 মাস 10 দিন ইদ্দত পালন করা আবশ্যক, সে সময় অন্যত্র বিবাহ করা তার জন্য হারাম। যদি বিবাহ করে থাকে তাহলে সেই বিবাহ কখনোই কোনোদিন শুদ্ধ হবে না। সুতরাং যেই মহিলার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন তার বিবাহ সহি হয়নি, তাদের জন্য আবশ্যক দ্রুত আলাদা হয়ে যাওয়া, নতুবা জিনাহের মতো মারাত্মক গুনাহ হতে থাকবে। তার স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন যে ইদ্দতের সময়, নতুন করে আবার ইদ্দত পালন করা শুরু করবেন। 4 মাস 10 দিন অতিবাহিত হবে, তারপরে তিনি ইচ্ছা করলে আবার নতুন করে বিবাহ করতে পারেন। বর্তমান যে বিবাহ এই মহিলার আছে এই বিবাহ সহি হয়নি। সূরা বাকারার 234 এবং 235 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সেই স্ত্রীদের কর্তব্য হল নিজেকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্দত পূর্ণ করে নিবে তখন নিজের ব্যাপারে ন্যায়সঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লাহ তাআলা সম্যক অবগত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত ইদ্দত সমাপ্তি পর্যায়ে না যাওয়া পর্যন্ত বিবাহের কোনো ইচ্ছা করো না। সুতরাং কোনো মহিলা যদি ইদ্দতের ভিতরে বিবাহ করে এই বিবাহ কখনো সহি হবে না।
4: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ ফরিদ ভান্ডারিয়া পিরোজপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার একটি ছেলে হয়েছে, সুন্নাত হিসেবে আকিকা করতে চাই, কিন্তু 2টি ছাগল কিনে একবারে আকিকা করা আমার জন্য কষ্টকর, তাই এবছর 1টি ছাগল এবং আগামী বছর আর 1টি ছাগল আকিকা করব। এভাবে আকিকা করতে পারবো কি না তিনি জানাতে বলেছেন। আমরা উত্তরের জন্য চলে যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে।
2: ভাই ফরিদ, আকিকা একটি মুস্তাহাব আমল, ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি ছাগল, এটা আকিকার সুন্নাত অথবা মুস্তাহাব যেভাবেই বলেন। তবে যদি কোনো ব্যক্তি ছেলের জন্য 1টি ছাগল আকিকা হিসাবে আদায় করে তা আদায় হয়ে যাবে, দ্বিতীয়বার আর 1টি ছাগল তার জন্য আকিকা দেওয়ার প্রয়োজন নেই। এমনকি যদি কোনো মানুষ কুরবানি, যেটা ওয়াজিব, এই কুরবানি আদায় করবে কিন্তু আকিকা যদি না করতে পারে বাচ্চা কাচ্চার জন্য, তাতেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা মুস্তাহাব আমল, করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি করতে না পারে তাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই জন্য আপনি 1টি ছাগল আদায় করলেই আপনার আকিকা হয়ে যাবে, পরবর্তীতে আর 1টি ছাগল দেওয়ার আপনার প্রয়োজন নেই।
4: অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী মাসলা মাসাইল কেন্দ্রিক যে সকল প্রশ্ন আছে সেগুলো জানবার জন্য আপনারা চিঠি লিখুন আপনাদের মতামত এবং পরামর্শ জানিয়ে। এই ঠিকানায় প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আজকের মতো আমরা ইসলাম ও জীবন এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি মাহফুজুর রহমান, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। অনুতাপে পাপ খণ্ডায়, আর অহমিকায় পুণ্যখণ্ড হয়। বিনয় এমন সম্পদ যা দেখে কেউ হিংসা করতে পারে না। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। সবার সঙ্গে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই বিকেল 4টের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যার হাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতার ইতিবাচক সংশোধন করেছে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বৈঠকে আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলর একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। সার্জিও গড় আশ্বাস প্রদান করেন, বাংলাদেশে এফডিএ এর পরীক্ষা কার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসি এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তার গতকালের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার

0: না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বিগত 15 বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি বলেন, এখন আর কারও রাজনৈতিক বিভ্রান্তিতে থাকার সুযোগ নেই, এখন সবার মূল কাজ দেশ গড়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। তিনি আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। শিশুদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর প্রথম 4 থেকে 5 মাসে নবজাতকের শারীরিক বৃদ্ধি ও বিকাশের প্রধান উৎস হল মায়ের বুকের দুধ। তিনি আরো বলেন, শিশুর জন্মের পর শিশুকে শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস। হাসপাতালে চিকিৎসারত হামে আক্রান্ত রোগীদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য শিশুদের দেহ দুর্বল হয়ে পড়েছে। বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ সকালে বগুড়া নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় নওগাঁগামী মাল বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়ামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ 4 জনের মৃত্যু হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত এবং 28 জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই জীবন সঙ্গী ছায়াছবি থেকে গান শুনবেন শাকিলা জাফর ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন ছায়াছবির গান। এবারে হৃদয়ের আয়না ছায়াছবি থেকে গান সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা সজন ছায়াছবি থেকে গান শুনলেন অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে। এবারে স্বামী কেন আসামি ছায়াছবি থেকে গান উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতে রাসুল। কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম, শিল্পী শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ।

নাতে রাসুল শুনলেন। শিল্পী ছিলেন শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখেরাতের বিপদ দূর করে দিবেন। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আলহাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন হামদ, দুঃখিত নাত, মোহাম্মদ ফজলুল হকের কণ্ঠে, গীতিকার আজিজুর রহমান।

এতক্ষণ নাতি রাসুল শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ ফজলুল হক, গীতিকার আজিজুর রহমান। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: courage of the younger generation, combined with the experience and long struggle for democratic values, ensured victory, he added. Health and Family Welfare Minister Sadr Mohammad Sakhat Hussain has said there is no alternative to breast milk for ensuring the good health of children. He said this while addressing the inaugural session of the World Breastfeeding Week at the National Institute of Burn and Plastic Surgery in the capital today. Stressing the need for increasing awareness about breastfeeding, the health minister said the main source of a baby's growth during the first 4 to 5 months after birth to is mother's breast milk. He said it is very important to give colostrum to the baby immediately after delivery, as it is the highest source of protein. Referring to measles patients undergoing treatment in the hospitals, the health minister said children's bodies are becoming weak due to malnutrition. He further said malnutrition is increasing due to early marriage, lack of awareness, and not breastfeeding children. Meanwhile, World Breastfeeding Week began today with the theme of breastfeeding for a sustainable start in life, strengthen what works. The week is being observed with the aim to raise public awareness about breastfeeding. At least 9 people have been killed and 28 others were injured in Russian ballistic missile strikes on Kyiv, local officials said this today. The mayor of Kyiv issued a ballistic missile warning for the city before the attack. U.S. President Donald Trump has threatened to hit Iran hard, U.S. President Donald Trump told reporters yesterday. An Iranian official said Iran has a comprehensive response to any U.S. attacks. Cricket and Bangladesh national team has arrived in Australia to take part in a 2-match test series against the host. The first test between Bangladesh and Australia will begin on 13th August in Darwin. Ahead of the test series, Bangladesh will also play a 3-day warm-up match against the Australia 11. Finally, weather and forecast Valley Till Wantanai says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সুমাইয়া খান। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আমদানি রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে 24 ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, সরকারের সকল দপ্তরের সমন্বয়ে দেশের প্রতিটি বন্দরে 24 ঘণ্টা সেবা চালু রাখা হবে। এর মাধ্যমে আমদানি রপ্তানি আরও দ্রুত ও ত্বরান্বিত হবে। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে। তিনি আজ কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে, তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছেন। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময় উপযোগী হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তৈরি পোশাক খাতের ওপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্প হাতে নিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় 2017 সালের জুলাই প্রকল্পটি চালু করে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং এই খাতের উৎপাদন বৃদ্ধি, এগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নতুন রপ্তানি বাজারে প্রবেশের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এতে প্রায় 1,80,000 নতুন ও শোভন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে বেড়েছে বাজার মূলধন, তবে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে 388টির, এর মধ্যে দাম বেড়েছে

0: 164টির কমেছে 35টির এবং অপরিবর্তিত ছিল 89টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে 91 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,05,133 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 7,01,270 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 3,963 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বিদেশি মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা। ইউরো বিক্রয় 143.37 টাকা, ক্রয় 140.78 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.10 টাকা, ক্রয় 164.06 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.25 টাকা, ক্রয় 32.58 টাকা। দিরহাম বিক্রয় 33.92 টাকা, ক্রয় 33.31 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 404.71 টাকা, ক্রয় 397.32 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.58 টাকা, ক্রয় 94.79 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.49 টাকা, ক্রয় 29.91 টাকা। এবং থাইপাত বিক্রয় 3.71 টাকা এবং ক্রয় 3.64 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় নাইনা আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নায়না আহমদ। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, অথচ আজ জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড় এবং প্লাস্টিক দূষণের কারণে পরিবেশ যেমন হুমকির মুখে, তেমনি মানুষের স্বাস্থ্যও পড়েছে মারাত্মক ঝুঁকির মুখে। বিশ্বজুড়ে বাড়ছে তাপপ্রবাহ, শ্বাসতন্ত্রের রোগ, ডেঙ্গু সহ বিভিন্ন বাহকবাহিত রোগ, নিরাপদ পানির সংকট এবং মানসিক স্বাস্থ্য সমস্যা। তাই পরিবেশ রক্ষা এখন শুধু প্রকৃতিকে ভালোবাসার বিষয় নয়, এটি আমাদের সুস্থভাবে বেঁচে থাকারও অন্যতম শর্ত। শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনব মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব বিষয়ে একটি বিশেষ কথিকা। উপস্থাপন করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মালিহা শিফা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, ছোটবেলায় আমাদের গ্রীষ্মকাল কেমন ছিল? দুপুরে রোদ ছিল, কিন্তু আজকের মতো এত অসহনীয় গরম কি ছিল? বর্ষাকাল এলেই নিয়ম করে বৃষ্টি হতো আর শীতকালে কুয়াশায় ঢেকে যেত চারপাশ, কিন্তু এখন যেন প্রকৃতির সেই চিরচেনা ছন্দটাই বদলে গেছে। এই পরিবর্তনের নাম জলবায়ু পরিবর্তন, আর এর সঙ্গে যোগ হয়েছে পরিবেশ দূষণ। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এর প্রভাব সরাসরি পড়ছে আমাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর। অতিরিক্ত গরমে এখন অনেক মানুষ হিট স্ট্রোক, পানি শূন্যতা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষেরা বেশি ঝুঁকিতে রয়েছেন। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও বেড়ে যাচ্ছে। তাই প্রচণ্ড গরমের সময় পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং ঝুঁকিপূর্ণ মানুষদের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে ডেঙ্গু এখন আর বর্ষাকালের রোগ নয়, বছরের অনেক সময়ে আমরা ডেঙ্গুর প্রকোপ দেখতে পাচ্ছি। জলবায়ুর পরিবর্তনের কারণে মশার বংশবৃদ্ধির পরিবেশ তৈরি হচ্ছে, ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বেড়েই চলেছে। একটি ছোট মশা যে একটি পরিবারের জন্য কত বড় কষ্টের কারণ হতে পারে তা আমরা এখন সবাই জানি। তাই আমাদের বাড়ির আশেপাশে কোথাও যেন পরিষ্কার পানি না জমে থাকে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু মশাবাহিত রোগই নয়, খাদ্য ও পানিবাহিত রোগ, অপুষ্টি এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপর এর প্রভাব অনেক বেশি। তাই নিরাপদ খাদ্য গ্রহণ, বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততা বৃদ্ধিও একটি বড় উদ্বেগের বিষয়। অনেক মানুষকে লবণাক্ত পানি ব্যবহার করতে হয়, যার ফলে উচ্চ রক্তচাপ, ত্বকের রোগ এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। আবার যখন বন্যা ও ঘূর্ণিঝড় আঘাত হানে, তখন শুধু ঘরবাড়িই না, মানুষের স্বাস্থ্যও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, বাড়ে ডায়রিয়া, কলেরা ও চর্মরোগের প্রকোপ। অনেক মানুষ প্রিয়জন হারানোর কষ্ট, জীবিকা হারানোর অনিশ্চয়তা আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ভুগে মানসিকভাবে ভেঙে পড়েন। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, জলবায়ু পরিবর্তন মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে। বন্যা বা ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক মানুষ উদ্বেগ, হতাশা এবং মানসিক চাপে ভোগেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুজনিত মানসিক স্বাস্থ্য সমস্যাও এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তন আগামী বছরগুলোতে বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই ব্যক্তি, পরিবার এবং সমাজ সব পর্যায়ে এখন থেকে প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো জরুরি। শুধু জলবায়ু পরিবর্তনই নয়, পরিবেশ দূষণও আমাদের নীরব ঘাতকে পরিণত হয়েছে। আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিচ্ছি তা আসলে কতটা নিরাপদ? যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য আর অপরিকল্পিত নগরায়ন আমাদের বাতাসকে দূষিত করছে। এর ফলে হাঁপানি, ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট এবং হৃদরোগের ঝুঁকি বাড়ছে। শিশুদের ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধিও এর কারণে ব্যাহত হতে পারে। একইভাবে নদী, নালা ও জলাশয়ে প্লাস্টিক ও শিল্প বর্জ্য ফেলার কারণে পানিও দূষিত হচ্ছে, আর সেই দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে নানা রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তাই বিশুদ্ধ পানি পান করা, নিয়মিত হাত ধোয়া এবং বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা আমাদের সবার দায়িত্ব। তবে আশার কথা হলো, আমরা চাইলে পরিবর্তন আনতে পারি। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে আর প্রকৃতিকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই। আমাদের ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই আসুন আমরা নিজেদের অবস্থান থেকে ছোট ছোট উদ্যোগ নেই, বেশি বেশি গাছ লাগাই, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমাই, পরিবেশ পরিষ্কার রাখি, পানির অপচয় রোধ করি এবং পরিবেশ বান্ধব জীবনযাপন গড়ে তুলি। সন্তানদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলি, প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলি। কারণ সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ মানুষ ও সুস্থ সমাজ কল্পনা করা যায় না। আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, নিজেদের স্বাস্থ্য রক্ষার জন্য, আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য এবং আমাদের প্রিয় পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় সচেতন হব এবং দায়িত্বশীল হব।
0: জলবায়ু পরিবর্তন শুধু ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের বর্তমান বাস্তবতা। বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানি, স্বাস্থ্যকর খাদ্য এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও। এবার চলুন জেনে নেওয়া যাক পরিবেশ বিষয়ক সাম্প্রতিক কয়েকটি খবর। বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে প্রায় ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্য নীতিগত দিক নির্দেশনা প্রদান করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তীব্র তাপপ্রবাহ, বায়ু দূষণ এবং অনিয়মিত আবহাওয়ার কারণে শ্বাসকষ্ট, হিটস্ট্রোক, হৃদরোগ এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ কমাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশবিদদের মতে, ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বানে খুলনায় অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যা, লবণাক্ততা, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। টানা বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যারও আশঙ্কা রয়েছে। এশিয়া জুড়ে চরম বৃষ্টিপাত ও বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়ার বিভিন্ন দেশে রেকর্ড বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামেও অস্বাভাবিক ভারী বৃষ্টিতে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। প্রিয় শ্রোতা, পরিবেশকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে এবার শুনুন একটি পরিবেশ বিষয়ক গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের সবুজ পৃথিবী অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আবারও মনে করিয়ে দিতে চাই, পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। তাই পরিবেশ রক্ষা মানেই নিজের জীবন ও আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিরাপদে রাখা। আসুন একটি করে গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করি, বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করি এবং পরিবেশ বান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলি। আমাদের ছোট ছোট এই উদ্যোগগুলোই একদিন একটি সবুজ, সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলবে। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি নায়না আহমদ, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। একে আরো সবুজ করে তুলুন, বেশি করে গাছ লাগিয়ে। শুধু বৃক্ষরোপণ অভিযানের সময় নয়, বছরের যে কোনো সময় আপনি গাছ লাগাতে পারেন। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটা গাছ কাটার আগে অন্তত আপনি তিনটি গাছ রোপণ করুন এবং তার উপযুক্ত পরিচর্যা করুন। আমরা যদি গাছের যত্ন নিই, তাহলে গাছও আমাদের যত্ন নেবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস ও FM 106 মেগাহার্টস ও FM 190 মেগাহার্টস ও FM 102 মেগাহার্টস এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আলমগীর হোসেন এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মেজবাহ চৌধুরী, তাওহিদা আক্তার, আফরোজা আক্তার ও হাফিজা আক্তার এবং অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী ফজিয়া খান, গানের কথাগুলো সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুরারোপ করেছেন কাদের জামেরী।

শ্রোতা বন্ধুরা, আপনারা ভক্তিমূলক গান শুনছেন। এবারে গানের শিল্পী খুরশিদ হাসান খান, গানের গীতিকার সৈয়দ শামসুল হুদা ও সুরকার গোলাম মুস্তফা।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা,
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন সমবেত কণ্ঠে শুনবেন খাল খননের গান। গানের কথাগুলো লিখেছেন এস এম নাসির উদ্দিন এবং সুরারোপ করেছেন সুমন রেজা খান।

0: এতক্ষণ খাল খননের গান শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বসবাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

নজরুল বাণী, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। হেতা জবে সমপাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, গায়ে সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।

0: আসার,
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবার আপনাদের জন্য রয়েছে লালন গীতি, শিল্পী ফরিদা পারভিন।

0: ফরিদা পারভিনের কণ্ঠে দুখানি লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, অল্প সময়ের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসী লিজা। প্রধানমন্ত্রী তারিক রহমান ওয়্যার হাউজিং, সয়াবিন, তুলা, গম সহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড় প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতার ইতিবাচক সংশোধন করেছে। তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বৈঠকে আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ঔষধ প্রশাসন এফডিএ এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। সার্জিও গড় আশ্বাস প্রদান করেন, বাংলাদেশে এফডিএ এর পরীক্ষা কার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসির মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। এ বিষয়ে বিশেষ দূত জানান, বাংলাদেশে ডিএফসির বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। ঢাকায় মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই একটি ইউএস ইনভেস্টর সামিট আয়োজন করতে আগ্রহী। বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তার গতকালের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। সার্জিও গড় বলেন, রোহিঙ্গা সংকটের দ্রুত টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। তিনি এ লক্ষ্যে আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, ডক্টর মাহদি আমিন ও রিহান আসিফ আসাদ বৈঠকে উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত 15 বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি বলেন, এখন আর কারো রাজনৈতিক বিভ্রান্তিতে থাকার সুযোগ নেই, এখন সবার মূল কাজ দেশ গড়া। বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ সকালে বগুড়া নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে

0: মৃত্যু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। তিনি আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। শিশুদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর প্রথম চার থেকে পাঁচ মাসে নবজাতকের শারীরিক বৃদ্ধি ও বিকাশের প্রধান উৎস হল মায়ের বুকের দুধ। তিনি আরও বলেন, শিশুর জন্মের পর শিশুকে শালদুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয় জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। আজ স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম। This is Bangladesh Betar Khulna, the news read by Sanjana Khan. Education Minister Dr. A.N.M. Hasanul Haq Milan has said Islamic University will be made a center of excellence and an international standard university. Christian University will be developed as a complete and comprehensive university by adding departments like Islamic education, social science, engineering, as well as medical science and modern technology. He said this at the orientation program for the 2025-26 academic year at Bishwestro Hamidur Rahman Auditorium of Islamic University virtually today as chief guest. The education minister said to the new students, "Our time is up, but the responsibilities of building the future Bangladesh is now yours. You have to use the valuable time of the educational institutions in a righteous way. The government will stand always by the students in increasing the education budget, strengthening research and developing the curriculum, putting special emphasis on preventing brain drain abroad and building skilled human resources," education minister said. "We need reverse brain drain the most. We have to develop our human resources by bringing back talented people who have done abroad. Where the population is decreasing in the developed world, we can lead the world if we can turn our huge young population into skilled human resources." Presided over by Vice Chancellor of the University, Professor Dr. A.K.M. Matinur Rahman, the function was attended, among others, by Advisor of the Education Ministry, Dr. Mahdi Amin, Chairman of UGC, Professor Dr. Mamun Ahmed, and Secretary of the Secondary, and Professor Dr. Abdullah Al Mamun, Higher Education Division, Abdul Khalik, Principal Coordinator of the Prime Minister's Office, and Orientation Speaker, Professor Dr. S.M. Abdul Awal, Vice Chancellor of Meherpur University, Professor Dr. Tazamul Hussain, Pro Vice Chancellor Professor Dr. Imtaz Hussain, Treasurer Professor Dr. Muhammad Idris Ali, Executive Director of Malaysia Bangladesh Development and Trade Relations Association, Mahbub Alam, and special guest. Besides, a Register of the University, Professor Dr. Manzurul Haq, Deans of different faculties, departmental presidents, teachers, including officials, and more than 2,000 new students were present at the time. A discussion was held at Damohuda Upazila Health Complex Auditorium in Chuadanga on the occasion of World Breastfeeding Week. The Upazila Nirbahi Officer attended it as chief guest. Presided over by the Upazila Health and Family Planning Officer, the meeting was attended, among others, by doctors, nurses, and concerned officials. Earlier, a rally was brought out from the Upazila Health Complex premises.

0: and ended at the same venue after parading different main roads of the Upazila. A workers' meeting of Digha Union BNP under Mohammadpur Upazila in Magura was held at the local party office today. Joint convener of district BNP, Barrister Mithun Roy Chaudhary, attended it as chief guest. The meeting urged the party leaders and workers to work unitedly for the party candidate in the upcoming Union Parishad election. A large number of party leaders and workers were present at the time. A mass awareness meeting was held at the Shahurbati Community Clinic premises under Gangni Upazila in Meherpur today to prevent snake bites and increase awareness among the general people. The meeting emphasized that everyone should be careful while moving around the fields, agricultural work or around the houses during the rainy season, and the affected person should be taken to the nearest government hospital as soon as possible. Besides, the meeting urged all to increase public awareness to prevent snake bites, conduct campaigns at the village level, and involve schools, colleges, community clinics, and local social organizations in awareness activities in this regard. The Upazila Nirbahi officer attended it as chief guest. Presided over by the Upazila Family Planning Officer, the meeting was attended, among others, by the people of different professions, including doctors, nurses, and public representatives. 600 saplings of fruit-bearing tree were distributed among the students of 6 educational institutions at the Upazila Parishad premises under Dakop Upazila in Khulna today. Member of Parliament Amir Ijaz Khan distributed the saplings as chief guest. Administrator of Zilla Parishad S. M. Munirul Hassan Bappi attended it as special guest. Presided over by the Upazila Nirbahi officer, the distribution program was attended, among others, by the officials of different government departments, representatives of educational institutions, political leaders, and people of different professions. Football and Chaturbariya 11 defeated Tarun Chandra Pragati Juba Sangho by 3-1 in the Aftaputin Sriti football tournament at Abdul Ghani Secondary School ground under Shalikha Upazila in Magra today. Meanwhile, Manwar Zaman Agriculture College 11 defeated Tollabariya 11 by 46-38 in the Anti-Tobacco Kabaddi Tournament at Kashipur Shindail Ballfield Ground under Mohammadpur Upazila in Magra today. Finally, weather. And Focus Valley Till 1 tonight says, there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা মনীষা পরিচালনায় মোহাম্মদ মুমতাজ আলী
2: সুপ্রিয় শ্রোতা দূরের ও কাছে সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মহান আল্লাহ তার সকল সৃষ্টির মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাছাড়া তার সমস্ত সৃষ্টি মানুষের প্রয়োজনে কল্যাণে নিয়ামত হিসাবে দান করেছেন মানুষের সকল গুণাবলী এবং বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ হল তার জ্ঞান যা তার সমগ্র মানবীয় সকল ইতিবাচক আচার আচরণ একমাত্র পরিচালক ও নিয়ামক হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে অদ্যাবধি মানব সভ্যতার যে ধারাবাহিক অগ্রগতি তার প্রধান ধারক ও বাহক হল যুগে যুগে আবির্ভূত জ্ঞানীগুণী ও মহামনীষীরাই বিজ্ঞানের বিষয়কর অগ্রযাত্রা শিক্ষা প্রযুক্তি সাহিত্য সংস্কৃতি অর্থনীতি এসবের ইতিবাচক প্রভাব বর্তমান বিশ্বায়নের বিশেষভাবে প্রত্যক্ষ করা যায় তবে বিশ্বব্যাপী মানব কল্যাণের অসংখ্য আবিষ্কার তথা উন্নয়নের কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হওয়া একদিনে এটা কখনো সম্ভব হয় নাই যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী সাধনার মাধ্যমে সেই ভিত্তি স্থাপন থেকে শুরু করে ধারাবাহিকভাবে উন্নয়নের শিখরে উঠতে সক্ষম হয়েছে তাই প্রাচীন আমলের জ্ঞানীগুণী মহামনীষীদের অবদান কখনো ভুলবার নয় বিষয়টি এমন যে যে জাতি তার নিজ ইতিহাস ঐতিহ্যের অবদানের কথা ভুলে যায় নিজের অজান্তে সে তার অস্তিত্বকে হারিয়ে ফেলে একটি সভ্য জাতি হিসেবে যা আমাদের কখনো প্রত্যাশার নয় মহামনীষীদের জীবনকর্ম দিকদর্শন বা ধারক হিসাবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এর সেতুবন্ধন হিসেবে ধারণ করে, যা পরবর্তী প্রজন্মের জন্য আলোকবর্তিকা, আলোর দিশা হয়ে কাছে আসবে। এরই ধারাবাহিকতায় আমাদের নিয়মিত আয়োজন মনীষীদের জীবন নিয়ে অনুষ্ঠান মনীষা। আজকের বিষয় ওমর খৈয়ামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচনার জন্যে আমাদের মাঝে আছেন ডক্টর সর্দার ফিরোজ আহমেদ, অধ্যাপক গণিত ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। আরও আছেন আমাদের সাথে মুফতি সাইদ হুসাইন। আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্যে। প্রথমে আমি মুফতি সাইদ হুসাইন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ওমর খৈয়ামের জন্ম ও প্রাথমিক জীবন এ সম্পর্কে যদি আমাদেরকে কিছু তথ্য উপস্থাপন করেন।
3: বিসমিল্লাহ রহমান রহিম। ওমর খৈয়াম ফার্সি কবি, গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ। ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন হিজরি পঞ্চম শতকের শেষের দিকে সেলজুক যুগে। তিনি ছিলেন মালিক শাহ সেলজুকের সমসাময়িক একজন ব্যক্তি। অনেক ইতিহাসবিদদের মতে সুলতান মাহমুদের মৃত্যুর কিছু আগে ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন। তখনকার সময় ইরানের পুরো নাম ছিল, পুরানো নাম যেটা ইরানকে বলা হতো পারস্য, যেটা হাদিসের পরিভাষায় আছে কিসরা, আর তার রাজধানী ছিল খোরাসান। সেই ইরানের রাজধানী খোরাসানের নিশাপুর নামক একটা স্থানে 1048 সালের 18ই মে ওমর খৈয়াম জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তাবুর কারিগর এবং মৃৎশিল্পী। ছোটবেলায় তিনি বালি শহরে সে সময়কার বিখ্যাত পণ্ডিত শেখ মোহাম্মদ মানসুরের তত্ত্বাবধানে শিক্ষালাভ শুরু করেন। পরে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত তখনকার যুগের খোরাসানের বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন শিক্ষক, পণ্ডিত ব্যক্তি ইমাম মুয়াফিক নিশাপুরি রহিমহুল্লাহ শিষ্যত্ব গ্রহণ করেন। ছোটবেলা থেকেই ওমর খৈয়াম খুবই মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন। পড়াশোনার প্রতি গভীর মনোযোগ তার অসামান্য সফলতার অন্যতম প্রধান কারণ। তার স্মরণশক্তি খুবই প্রখর ছিল। যে কোনো দর্শনশাস্ত্র বা বিজ্ঞানের কঠিন ও জটিল গ্রন্থগুলো কয়েকবার পড়লেই তার মুখস্থ হয়ে যেত। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা যে তার পারিবারিক অবস্থা, আর্থিক সচ্ছলতা ভালো ছিল না। জ্ঞান চর্চার প্রতি গভীর আগ্রহ দেখে তখনকার সময়ে যে রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আমির আবু তাহের, অর্থাৎ তখনকার সময়ে রাজার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আমির আবু তাহের ওমর খৈয়ামের প্রতিভা দেখে তাকে কিছু স্কলারশিপ দেওয়ার চেষ্টা করেন, মানে আর্থিক সহায়তা রাজার পক্ষ থেকে, যাতে তিনি আরো সুন্দর করে পড়াশোনা করতে পারেন। রাজ্যের প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি অর্থের ব্যবস্থা করে দেন এবং এই অর্থের মাধ্যমে তিনি তার পড়াশোনার গতিকে আরো সামনে অগ্রসর করেন। অর্থাৎ আমরা এটা দেখতে পেলাম যে ওমর খৈয়াম অত্যন্ত প্রতিভাবান একজন ব্যক্তি, কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তার প্রতিভা বিকশিত হচ্ছিল না, কিন্তু আল্লাহ পাক তাকে এই ব্যবস্থা করে দিয়েছেন, তার মেধার বিকশিত করার একটা সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন।
2: আসলে সেই যুগের কথা, সেই সময়কার যে প্রতিভা, এটা কিন্তু বিশেষভাবে মানে উল্লেখযোগ্য যে ওই সময়কার প্রতিভা এবং মুসলিম বিশ্বে তিনি সাড়া জাগিয়েছিলেন। তো এখন ওনার যে শুধু জ্যোতির্বিদ্যা, তারপরে গণিতবিদ্যা যে কথাটা আমরা এতক্ষণ শুনলাম, শুধু গণিতবিদ্যায় পারদর্শী ছিলেন না, উনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। যেমন একই সাথে উনি ছিলেন ভালো কবি, ওনার সাহিত্যকর্মও ছিল তদ্রূপ। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কিছু অনুবাদের মধ্যে আমরা তার কিছু নিদর্শন দেখতে পাই। তো আমরা এ পর্যায়ে আলোচনা শুনব খুলনা বিশ্ববিদ্যালয়ের থেকে আগত ডক্টর সর্দার ফিরোজ আহমেদ। উনি যে জ্যোতির্বিদ্যা এবং ওনার সাহিত্যকর্ম এ সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন।
4: ধন্যবাদ আপনাকে। জীবদ্দশায় ওমরের খ্যাতি ছিল গণিতবিদ হিসেবে। তিনি ছিলেন প্রথম শ্রেণীর গণিতবিদ। ইসলামী সভ্যতার জ্ঞান বিজ্ঞানের সোনালী যুগ তথা এখন থেকে প্রায় 1000 বছর আগে বীজগণিতের যেসব উপপাদ্য এবং জ্যোতির্বিদ্যার তত্ত্ব ওমর খৈয়াম দিয়ে গেছেন, সেগুলো এখনও গণিতবিদ এবং মহাকাশ গবেষক বা জ্যোতির্বিদদের গবেষণায় যথাযথ সূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি পরাবৃত্ত এবং বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন। এছাড়া তিনি দ্বিপদী রাশিমালার বিস্তার করেন। ওমরের আরেকটি বড় অবদান হল ইউক্লিডীয় সমান্তরাল শিকারের সমালোচনা, যা পরবর্তী সময়ে অইউক্লিডীয় জ্যামিতির সূচনা করে। 1070 খ্রিস্টাব্দে তার পুস্তক মালাকাত ফি আল জাবর আল মোকাবিলা প্রকাশিত হয়। এই পুস্তকে তিনি ঘাত হিসেবে সমীকরণ শ্রেণীকরণ করেন এবং দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলী লিপিবদ্ধ করেন। এই পুস্তকে তিনি কোনিক সেকশনের বিভিন্ন ছেদকের সাহায্যে নানা রকম ত্রিঘাত সমীকরণ সমাধান করেন, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে বাস্তবমুখ আছে এমন কিছু ত্রিঘাত সমীকরণ প্রথমে সমাধান করেন। তিনি বর্তমানে প্যাস্কেলের ত্রিভুজ নামে পরিচিত দ্বিপদী সহগের ত্রিভুজ আকারও এনেছিলেন। এছাড়া ওমর খৈয়াম জ্যোতির্বিদ্যায়ও অনেক পারদর্শী ছিলেন। সেলজুকের বাদশাহ মালিক শাহ 1073 সালে আরও কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে ওমরকেও আমন্ত্রণ জানান একটি মান মন্দির নির্মাণের জন্য। ওমর তখন অত্যন্ত সফলভাবে 16 বছরের দৈর্ঘ্য পরিমাপ করেন। তার হিসাবে এটি ছিল 365.24219858156 দিন। এই ক্যালেন্ডারের হিসাবে প্রতি 5500 বছরে 1 ঘন্টা গড় মিল হয়ে থাকে। আমরা যে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি ব্যবহার করি তাতে প্রতি 3300 বছরে 1 দিন গোলমাল হয়ে থাকে। কিভাবে পারস্য পঞ্জিকা সংশোধন করতে হবে তাও তিনি হিসাব করেন। 1079 সালের 15 মার্চ সুলতান জালাল আল দিন মালিক শাহ সালজুক ওমরের সংশোধিত বর্ষপঞ্জিও চালু করেন।
2: এখানে আমরা তার জীবনের যে মানে মানব কল্যাণে যেসব কর্ম, তার মধ্যে আমরা একটা বিষয় এখানে একটু মনে উল্লেখ না করলেই না, সেটি হচ্ছে যে বর্তমান জগতে যে অ্যালজাবরা, যে বীজগণিত, তো এটার কিন্তু বর্তমানে অনেক প্রসার লাভ করেছে এবং এর উপরে অনেক গবেষণা করে অনেকটা মানে উন্নয়নের দিকে ধাবিত হয়েছে। এখন আধুনিক যুগের যে অ্যালজাবরা সেটা কিন্তু অনেকটা প্রসারিত পূর্বের তুলনায়। কিন্তু এখানে এটি উল্লেখযোগ্য যে সেই আমলে যিনি এটা ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, এটার বীজ বপন করেছিলেন, ওনার যে সেই আমলের যে বইটি ছিল সেটির নাম আমরা উল্লেখ করতে পারি। বইটির নাম হচ্ছে আর ক্রিয়েটিস ওয়ান ডেমনস্ট্রেশন অফ প্রবলেমস অফ অ্যালজাবরা। এই গ্রন্থে তিনি দ্বিঘাত সমীকরণের সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেছেন আর কি। তো সেই আমলে এটি মানে কিন্তু খুব ছোটোখাটো বিষয় না। তো অতএব মুসলিম বিশ্বে সেই আমলে এটা যথেষ্ট সাড়া জাগিয়েছিল। এছাড়া আমরা একটা বিষয় যেটা শুনলাম যে বর্ষপুঞ্জি, তো এই বর্ষপুঞ্জি সম্পর্কে আপনি কি দু একটি কথা একটু বলবেন যে উনি বর্ষপুঞ্জির উপরে যে ওনার গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন ছিল, কর্ম ছিল,
4: উনি যে বর্ষপঞ্জি তৈরি করেছিলেন সেই বর্ষপঞ্জি উনি সূর্যের এবং নক্ষত্রের যে অবস্থান সে অবস্থানের উপর বেসিস করে উনি যে বর্ষপঞ্জি তৈরি করেছিলেন সেটা বর্তমান যে বর্ষপঞ্জি ছিল তা প্রায় কাছাকাছি, এবং দশমিকের পরে 6 ঘর পর্যন্ত, আমি যেটা বলেছি উল্লেখ করেছি আগেই, 6 ঘর পর্যন্ত উনি কারেক্ট করেছেন। এখনও তো অলমোস্ট তাই, এখন যদিও কম্পিউটারের যুগে আরও অনেক দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু ওইটাকে বেজ হিসাবে এখন যে ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে ওইটাকে বেজ হিসেবে এসে ডেভেলপমেন্ট করা হয়েছে এখন থেকে।
2: আমরা যদি সেই সূত্র ধরে আসি তাহলে বলতে পারি যে ওনার যে সূচনা লগ্ন, এই সূচনা লগ্নে যেটুকুই ছিল সেইটাকে কিন্তু এখন আরো গবেষণা করে মানে তার ফলে বেজ হিসেবে সেই হিসাবে অবদানটাকে কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তো আসলে উনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, সেই হিসাবে আমরা একটু জানতে চাই যে সাহিত্য কর্ম ছিল ওনার যথেষ্ট সমৃদ্ধ, এ সম্পর্কে জনাব মুফতি সাইদ হুসাইন আপনার কাছে আমরা কিছু তথ্য জানতে চাই।
3: ওমর খৈয়াম একজন বিখ্যাত কবি ছিলেন, তার মাতৃভাষা ছিল ফার্সি ভাষা। তিনি ফার্সি কাব্য জগতে একটি বিশেষ চিন্তাধারা এবং বিশ্ব দৃষ্টির পথিকৃৎ বলা যায় তাকে। তিনি এমন সব চিন্তাবিদ এবং নীরব কবিদের মনের কথা বলেছেন যারা সেসব বিষয়ে কথা বলতে চেয়েও প্রতিকূল পরিস্থিতির কারণে তখনকার রাজা বাদশাহদের প্রতিকূল অবস্থা তৈরি হবে, এর জন্য অনেক কবি কবিতা লিখতেন না ওই বিষয়গুলাতে। কিন্তু ওমর খৈয়াম একটু ব্যতিক্রম, তিনি ওই বিষয়গুলি মানুষের মাঝে প্রকাশ করেছেন। তাই মধ্যযুগের বিখ্যাত মুসলিম মনীষী জমকসারি, যিনি বিখ্যাত তাফসির লিখেছেন, ওমর খৈয়ামকে তিনি বলেছেন বিশ্ব দার্শনিক। তার কাব্য প্রতিভা কেমন ছিল, যেহেতু ফার্সি ভাষায় লেখা, আমি যদি চার লাইনের একটা কবিতা ফার্সি ভাষায় তার যে
2: শুনতে চাই আমরা।
3: তিনি লিখছেন, আসরার আজল রানে তু দানি ও নামন, ই হরফ মামান তু খানি ও নামন, হাসতে আজ পেশ ফরদা গুফতু গু ই মান ও তু, চুনে পর্দা বরে আফতাদ না তো মানি ও নামন। এই যে ফার্সি ভাষায় কবিতা, আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম,
2: এখন জাতীয় কবি,
3: জাতীয় কবি, বিদ্রোহী কবি,
2: জাতীয় কবির মর্যাদা,
3: তিনি রুবায়েতের যত তর্জমা হয়েছে সারা পৃথিবীর মধ্যে, ইংরেজি ভাষা হোক, ফার্সি ভাষা হোক বা অন্য কোনো ভাষা হোক, পৃথিবী বিখ্যাত যত তর্জমা হয়েছে, অনুবাদ হয়েছে, আপনার রুবায়েতের ওমর খায়ামের লিখিত কাব্যগ্রন্থকে রুবাইয়াত বলা হয়। কাজী নজরুল ইসলামের মতো এত সুন্দর, এত প্রাঞ্জল, এত হৃদয় স্পর্শী অনুবাদ কেউ করতে পারে নাই। তিনি এই ফার্সি কবিতা অনুবাদ করেছেন, সৃষ্টির রহস্য জানো না তুমি, জানি না আমি, সৃষ্টির যে রহস্য তুমিও জানো না আমিও জানি না, এ এমন এক জটিল বাক্য যা পড়তে পারো না তুমি, না পারি আমি, পর্দার আড়ালে তোমায় আমার মাঝে চলছে এ আলাপ, পর্দা যেদিন উঠে যাবে সেদিন থাকবে না তুমি, থাকবো না আমি। কত চমৎকার একটা মানুষের জীবনের বাস্তবতা তিনি উল্লেখ করেছেন। প্রখ্যাত দার্শনিক এবং সাহিত্যিক টমাস হাইড পারস্যের বাইরে প্রথম সাহিত্যিক যিনি ওমর খৈয়ামের কাজ সম্পর্কে গবেষণা করেছেন, অর্থাৎ তিনি এত সাহিত্য প্রতিভাবান ব্যক্তি ছিলেন যে তার কাজ নিয়ে পিএইচডি ডিগ্রি করা হয়েছে, এবং এই কবিতাগুলি ওমরের কবিতা গুচ্ছের একাংশ হিসেবে প্রকাশিত হয়েছে, যেটাকে রুবায়েতে ওমর খৈয়াম বলা হয়। পৃথিবীর বহু ভাষায় এটি অনুদিত হয়েছে
2: এবং এই নামটা অনেকেই পরিচিত, যেহেতু অনেক এর আগে পাঠ্যপুস্তকে কিছুটা ধারণা ছিল অনেকেরই।
3: আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1959 সালে ওমর খৈয়ামের রুবায়াতকে তিনি অনুবাদ করেন, যেটাকে রুবায়াতে ওমর খৈয়াম নামে প্রকাশিত হয়েছে। প্রাঞ্জলতা এবং অনুবাদের গ্রহণযোগ্যতা অনেক ব্যাপক। নজরুল অনেক শব্দ ভাবধারা অনুবাদ করেননি সৌন্দর্যের হানি হওয়ার কারণে, অর্থাৎ তিনি হুবহু ফার্সির ওই ভাবটাকে রেখে দিয়েছেন, ওই শব্দটাকে রেখে দিয়েছেন। বাংলা ভাষায় অনেক আরবি এবং ফার্সির তর্জমা করলে তার মূল আকর্ষণ এটা নষ্ট হয়ে যায়, এটা কাজী নজরুল ইসলাম তিনি অনুভব করেছেন
2: এবং সেটা রক্ষা করে রেখে দিয়েছেন, সেটা রক্ষা করে উনি।
3: এই কারণে অন্যান্য অনুবাদের চাইতে কাজী নজরুল ইসলামের অনুবাদটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, যেটা মানুষের আবেগ স্পর্শ করে।
2: এটা কারণও আমরা বলতে পারি যে, যেহেতু তিনি একজন বড় কবি, সাহিত্যিক
3: ছিলেন,
2: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাতে তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার অনুবাদ তো অবশ্যই একটু ভিন্নতর হবে, এটাই স্বাভাবিক আর কি। তো আসলে আমরা এই যে মনীষীর যে জীবন কর্ম, বিশেষ করে আমরা বলবো যে বহুমুখী প্রতিভার অধিকারী, উনি শুধু সাহিত্য কর্মের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, উনি একাধার ছিলেন কবি, গণিত, দার্শনিক, জ্যোতির্বিদ, এবং শুধু তাই না, ওনার জীবনীতে আমরা আরেকটি বিষয় দেখতে পাই, সেটি হচ্ছে যে সৎ সাহসী, অর্থাৎ সত্য কথা বলতে উনি দ্বিধা বোধ করেননি, উনি সত্যকে অবলম্বন করে কঠিন কথাও উনি বলেছেন। তার জীবন ভিত্তিক আরও কিছু তথ্য আমরা জানতে চাই। ওমর খৈয়ামের সাহিত্যকর্মের যে দিকগুলো আছে তার মধ্যে কিছু গ্রন্থাবলীও উনি রচনা করেছিলেন, তো এ সম্পর্কে যদি কিছু তথ্য।
3: ওমর খৈয়াম লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন, কিন্তু তখনকার সময় সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল না, অধিকাংশ গ্রন্থগুলি সংরক্ষণের অভাবে এগুলি নষ্ট হয়ে গেছে, আমাদের কাছে পৌঁছায়নি। আজকে যদি তার লেখা কিতাবগুলি পৌঁছাতো তাহলে আমরা অনেক উপকৃত হতে পারতাম। তারপরেও তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে রুবাইয়াত, যেটা আমরা বললাম মরমী কবিতা, হৃদয় স্পর্শী কবিতা, মিজানুল হিকাম, যেটাকে কেমিস্ট্রি বা রসায়ন বিভাগের একটা বই বলা যেতে পারে, আর একটা হচ্ছে নিজামুল মুল্ক, যেটা রাজনীতি,
2: এটা খুবই পরিচিত,
3: খুব পরিচিত নিজামুল মুল্ক, আল জাবরা ওয়াল কুবরা ওয়াল মোকাবিলা, যেটাকে বীজগণিত বলা হয়, তারপরে মুশফিলাত, যেটাকে গণিত শাস্ত্র বলা হয়, এই বিষয়ে লিখেছেন, নাওয়াজিম আসকিনা, অর্থাৎ আপনার ঋতু পরিবর্তন, আমাদের যে এক এক ঋতুর এক একটা বৈশিষ্ট্য থাকে, তিনি বৈজ্ঞানিক তত্ত্বের আলোকে এটাকে ব্যাখ্যা করেছেন,
2: যেহেতু জ্যোতির্বিদ্যায় ওনার যে পারদর্শী ছিল
3: সেটার আলোকে এটাকে ব্যাখ্যা করেছেন, কারণ আবহাওয়ার কারণে মানুষের শারীরিক মানসিক অবস্থা পরিবর্তন হয়, তার একটা প্রেক্ষাপট তিনি লিখেছেন। আল কৌল ওয়া তালিক, যেটাকে মানুষের নৈতিকতা শিক্ষা দেয়, নীতিবোধ শিক্ষা দেয়, মানুষের নৈতিক দায়িত্ব কি, তিনি লিখেছেন। রিসালা আল মুকাবাহ দার ইলমে কুল্লিয়াত, অর্থাৎ এটা একটা মান্তিক ফিলোসফার বই, দর্শন শাস্ত্রের বই। নওরোজ নামা, অর্থাৎ আমাদের যেরকম নতুন বছর সূচনা হয় তখনকার যুগে এটা নওরোজ বলা হতো, নববর্ষ যেটা আমাদের। তো নববর্ষে একজন ব্যক্তি কি কি কাজ করতে পারে, তার জীবনের পণ কেমন হতে পারে, তার জীবন আদর্শ কেমন হতে পারে, ফার্সি ভাষায় নববর্ষকে বলা হয় নওরোজ।
2: জি,
3: তিনি এই নববর্ষ
2: যে সামাজিক কর্মের অনেক নিদর্শনও রয়েছে এবং সংস্কৃতি মনা যেটা সেটাও কিন্তু
3: আমরা দেখতে পেলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে তার লেখা বহু বই আমাদের কাছে এসে পৌঁছায়নি। না জানি সেখানে কত গুরুত্বপূর্ণ তথ্য ছিল, কত আবেগ মিশ্রিত কথা ছিল, এটা আমাদের কাছে
2: হয়তো অনেক বিলীন হয়ে গেছে,
3: চেষ্টা করলেও পাণ্ডুলিপিও নাই। যদি সেটা আপনার একবারে মুছেও যেত, পাণ্ডুলিপিটা যদি থাকতো, তারপরেও বর্তমানে টেকনোলজির মাধ্যমে এটা উদ্ধার করা সম্ভব হতো।
2: এতক্ষণ আমরা ওমর খৈয়ামের তার জীবন কর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এখানে কিন্তু অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় আছে। সেটি হচ্ছে যে বর্তমান যুগে যেসব কবি, সাহিত্যিক এবং গবেষক, মহামনীষী যাদের অবদান রয়ে গেছে সমাজের, দেশের, তো সেই হিসাবে আমরা তুলনা করে দেখতে পাই যে এই মহামনীষী যার বিভিন্ন তথ্য, তত্ত্ব এবং গবেষণা লব্ধ হলের উপরে ভিত্তি করে আজকের আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তি, যেটা বিশ্বায়নের যুগ বলি, এগুলো যে প্রসার লাভ করেছে, এই সবের মৌলিক তত্ত্বের উপরে ভিত্তি করে কিন্তু আজকে এই প্রচার এবং প্রসার ঘটেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমরা এইসব মহামনীষীদের তত্ত্বগুলোকে আমরা যেভাবে সংরক্ষণ এবং সুসংরক্ষিত থাকা প্রয়োজন, আমরা কতটুকু যে এটা পেরেছি সেটাই আজকে প্রশ্নবিদ্ধ। আসলে এখানে একটা বিষয় মনে হয় যে এটা আমি মনে করি, সে অধ্যায়গুলোকে ফিরিয়ে আনতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে কিছু গবেষণা এবং তার প্রয়োগ প্রয়োজন। শুধু বিশ্ববিদ্যালয় না, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে, যেমন একটা শিশুর মনের মধ্যে শুরুতে যে ছাপটা দেয়া হবে সেটি কিন্তু স্থায়ী রূপ ধারণ করবে। তো সেই হিসাবে আমি মনে করি যে একেবারে ছোট্টবেলায় কিন্ডারগার্টেন থেকে শুরু করে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা, এর মধ্যে এই সকল মনীষীদের অবদান এবং তাদের সাহিত্যকর্ম, তারা যে অবদান রেখেছে, এগুলোকে স্বল্প পরিসরে হলেও আস্তে আস্তে সেখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কারণ পাঠ্যপুস্তকে না আসলে শিক্ষা কারিকুলাম এবং সিলেবাস, এই দুটো হচ্ছে ভিত্তি। এখানে যদি না আসে তাহলে এগুলো আস্তে আস্তে এই প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাবে, আমরা আর কখন খুঁজে পাবো না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের দেশে যারা শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট তারা যেন এটিকে দৃষ্টিপাত করেন এবং এই সকল মহামনীষীদের জীবন কর্মের এবং তাদের যে অবদান সেগুলো যেন পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেন পর্যায়ক্রমে, এটা আমি আশা করি। তো আপনি যদি কিছু বলেন সম্পর্কে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা বিশেষ কোনো, যদি
4: আপনি রাইট কথা বলেছেন,
2: জি,
4: পাঠ্যপুস্তকে সামান্য কিছু যদি দেওয়া হয় আস্তে আস্তে দিলে আমাদের এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েরাও জানতে পারবে, তাহলে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে আরো তাদের জীবনকে ওইভাবে করার জন্য চেষ্টা করবে।
2: এবং একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে এখনকার যুগে যেসব নীতিবাক্য এবং ভালো ভালো বাক্য, অনেক সুন্দর কথা সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই, এইগুলো দেখেন সেই সময় অর্থাৎ প্রায় 1500 বছর আগে ওমর খৈয়ামের তার লেখনীর মধ্যে, উক্তির মধ্যে রয়ে গেছে। ওনার অনেকগুলো ভালো ভালো উক্তি আছে, যেমন আমি দুই একটি এখানে উল্লেখ করতে পারি। এই মুহূর্তের জন্য খুশি হও, এই মুহূর্তটি তোমার জীবন, গুরুত্বপূর্ণ বিষয়, এটা ওমর খৈয়ামের উক্তি। এছাড়া আরও বলেছেন, তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে, যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বুঝে অসুস্থ, ও সম্পদের প্রয়োজনীয়তা বুঝে অভাবী। কত গুরুত্বপূর্ণ বিষয়। আমার এখানে মূল্যায়নটি এখানে আজকের কথা না, 1500 বছর আগের কথা। আরও ভালো ভালো কথা আছে উনি বলেছেন, যেমন বলছেন, বিশ্বাস অবিশ্বাসের স্বাধীনতাই আমার কাছে ধর্ম। কত গুরুত্বপূর্ণ, বিশ্বাস এবং অবিশ্বাসের স্বাধীনতা, এই দুটো যদি আমার মধ্যে থাকে তাহলে বলবো সেটাই হচ্ছে ধর্ম। আর অনেক ভালো কথা আছে ওনার লেখনীর মধ্যে আমরা পাই, যেমন উনি বলেছেন, সত্য ও মিথ্যার মাঝে দূরত্ব হলো একটি চুল পরিমাণ। এর ব্যাখ্যা কিন্তু অনেক বড়, যে সত্য এবং মিথ্যা এই দুইটার মধ্যে দূরত্ব হলো একটি চুল পরিমাণ। আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসে গেছি। ওনার সাহিত্যকর্মের আড়ালে আরও কিছু অবদান রয়েছে যেটা দেশ ও জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য, এ সম্পর্কে যদি আমাদেরকে আরও কিছু তথ্য দেন।
4: কাব্য প্রতিভার আড়ালে তার গাণিতিক ও দার্শনিক ভূমিকা অনেকখানি ঢাকা পড়ে গেছে।
2: জি,
4: ধারণা করা হয় ডেকার্টস এর আগে তিনি বিশ্লেষণী জ্যামিতি আবিষ্কার করেন, যেটাকে বলে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। তো এখন আমরা সাধারণত অ্যানালিটিক্যাল জিওমেট্রি, যেটা ডেকার্টস জিওমেট্রি নামে পরিচিত, কিন্তু তার আগেও কিন্তু ওমর খৈয়াম এটা তৈরি করেছিলেন। তিনি স্বাধীনভাবে গণিতের দ্বিপদীবিভক্ত আবিষ্কার করেন, যে বাইনোমিয়াল থিওরেম যেটা আমরা পড়ে থাকি ওটা কিন্তু উনি আবিষ্কার করেছেন। বীজগণিতের ত্রিঘাত সমীকরণের সমাধান তিনি প্রথম করেন। তারপরে বহুমুখী প্রতিভা দৃষ্টান্ত দিতে বলা হলে বিশ্ব সাহিত্য কিংবা ইতিহাসে যাদের নাম উপেক্ষা করা কঠিন, ওমর খৈয়াম তাদের মধ্যে অন্যতম এবং শীর্ষস্থানীয়। দর্শন ও শিক্ষকতায় ওমরের কাজ তার কবিতা ও বৈজ্ঞানিক কাজের আড়ালে অনেকখানি চাপা পড়েছে বলে মনে করা হয়। মধ্যযুগের মুসলিম মনীষী জামাকশারি ওমর খৈয়ামকে বিশ্ব দার্শনিক হিসেবে বর্ণনা করেছেন। অনেক সূত্রে দেখা গেছে তিনি নিশিপুরে 3 দশক ধরে শিক্ষকতা করেছেন। ইরান ও পারস্যের বাইরে ওমরের একটা বড় পরিচয় কবি হিসেবে, এর কারণ কবিতা বা রুবাই এর অনুবাদ এবং তার প্রচারণার কারণে। ইংরেজি ভাষী দেশগুলোতে এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায়। আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষীর তুলনায় ইংরাজি ভাষাভাষী যে সকল দেশ আছে সেখানে ওমরের এই সাহিত্যকর্মগুলো বেশি অনুবাদ হয়েছে। ইংরেজি মনীষী টমাস হাইড পারস্য ব্যক্তিত্ব, যিনি প্রথম ওমরের কাজ সম্পর্কে গবেষণা করেন। তবে বহির্বিশ্বে ওমর খৈয়ামকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন এডওয়ার্ড ফিটজেরাল্ড, যিনি খৈয়ামের ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা রুবায়াতে ওমর খৈয়াম নামে প্রকাশ করেন। সুলাইমান নদভি খৈয়াম রচনা করে তার ব্যাপারে বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন। ওমর খৈয়ামের শৈশবের কিছু সময় কেটেছে অধুনা আফগানিস্তানের বাল্ক শহরে। সেখানে তিনি বিশ্ববিখ্যাত মনীষী মোহাম্মদ মনসুরির কাছে শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত ইমাম মুয়াফেক নিশাপুরির শিষ্যত্ব গ্রহণ করেন। জীবনের পুরো সময় জুড়ে ওমর তার সব কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন। দিনের বেলায় জ্যামিতীয় বীজগণিত পড়ানো, সন্ধ্যাবেলায় মালিক শাহের দরবারের পরামর্শ প্রদান এবং রাতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি জালালি বর্ষপঞ্জি সংশোধন, সবটাতে তার নিষ্ঠার কোনো কমতি ছিল না। ইস্পাহান শহরে ওমরের দিনগুলো খুবই কার্যকর ছিল, কিন্তু আততায়ীর গুলিতে নিহত সুলতান মালিক শাহের মৃত্যুর পর তার বিধবা পত্নী ওমরের উপর রুষ্ট হলে ওমর হজ করবার জন্য মক্কা মদিনায় চলে যান। পরে তাকে নিশাপুরে ফেরার অনুমতি দেওয়া হয়। নিশাপুরে ফিরে ওমর গণিত, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে তার বিখ্যাত কাজগুলো পুনরায় সম্পন্ন করেন।
2: এখানে একটি বিষয় মনে হয় না বললেই নয়, সেটি হচ্ছে যে উনি কিন্তু ওনার পরিপূর্ণ জীবনটা খুব ব্যস্ততার মধ্যে, তার শিক্ষা জীবন বলি আমরা, তার কর্মজীবন বলি, গবেষণা জীবন বলি, সামাজিক ক্রিয়াকর্ম বলি, সবকিছুর মধ্যে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে ছিলেন। অর্থাৎ এখানে একটি বিষয় আমাদেরকে ইঙ্গিত দান করে, সেটি হচ্ছে এই যে মহামনীষীদের জীবনে তাদের প্রতিটা মুহূর্ত তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করেছেন। ওমর খৈয়াম তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, এটা আমরা বলতে পারি। ওনার পিতা কিন্তু বিখ্যাত চিকিৎসক ছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু উনি চিকিৎসা বিদ্যায়ও উনি যথেষ্ট পারদর্শী ছিলেন। তো আমরা জানতে চাই এখন যে মুফতি সাইদ হুসাইন, আপনার কাছে জীবনের শেষ অংশে এই অধ্যায় সম্পর্কে যদি কিছু তথ্য দেন।
3: ওমর খৈয়াম জীবনের শেষের দিকে অত্যন্ত ধর্মভীরু রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন, অর্থাৎ একনিষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কিভাবে জীবন যাপন করা যায় সেভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যার রুবায়েতের মধ্যেও তার কিছু ইঙ্গিত আছে তার লেখনীর মধ্যে, যে একজন আল্লাহর প্রিয় বান্দাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত তার কবিতার ছন্দের মধ্যে তিনি তা প্রকাশ করেছেন। তার মৃত্যুবরণের পূর্বের মুহূর্তের প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে পূর্বের অনেক প্রশ্নের সমাধান আমাদের হয়ে যাবে। যেমন, তিনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণের পূর্বে তিনি ওযু করেন, করে এশার নামাজ আদায় করেন। নামাজ আদায় করার পর তিনি নফল নামাজ শুরু করেন, নামাজের মধ্যে তিনি সেজদা করেন, সেজদাতে তিনি আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন তার সেই আবেগ নিয়ে, যার বাংলা তর্জমা তার উপস্থিত একজন ছাত্র তার জীবন কাহিনীর মধ্যে এই কথা উল্লেখ করেছেন। ওমর খৈয়াম বলতে থাকেন, হে আল্লাহ, আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার এবং তোমাকে সন্তুষ্ট করার যথাসাধ্য চেষ্টা করেছি, আমার জীবনের লক্ষ্য একমাত্র তোমার সন্তুষ্টি। হে আল্লাহ, আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, তোমার দয়া এবং করুণার গুণে আমাকে ক্ষমা করে দাও। এরপরে তিনি সিজদা থেকে আর মাথা উপরে তোলেননি, সিজদা অবস্থায় তিনি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন। এটা তার জীবনের সর্বশেষ পরিস্থিতি। 1131 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ 79 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত চমৎকার ছিল, বরকতময় ছিল।
2: তো এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে আমরা তার জীবদ্দশা দেখলাম যে ওনার শুধু সামাজিক, জ্যোতির্বিদ্যা, গণিত, অর্থাৎ এক কথা হচ্ছে সামাজিক এবং শিক্ষা, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিলেন না। উনি আধ্যাত্মিকতায় যেটা সেটাও কিন্তু অনেক ঊর্ধ্বে ছিলেন। তো তার সমগ্র জীবনটি কি বলা যায় যে একটা অনুসরণীয়, অনুকরণীয় আমাদের জন্যে। আর সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ ওমর খৈয়ামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান শুনলাম। একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না। জীবনের মূল্যবান দিনগুলোতে আমরা যদি সর্বদা ভালো কাজের সাথে থাকতে পারি এবং নিষ্ঠা, সততা ও যথাযথ দায়িত্ব, কর্তব্য পালনের মাধ্যমে অতিবাহিত করতে পারি, তাহলে এ দেশকে নিয়ে যেতে সক্ষম হব কাঙ্ক্ষিত লক্ষ্যে। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব একটি আদর্শ জাতি হিসেবে। এই আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
1: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন। পরিচালনায় মোহাম্মদ মমতাজ আলী, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন সাইদুর রহমান সাইদের কথা ও কণ্ঠে আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

0: আপনারা কাজী নজরুল ইসলামের কথায় আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে নাতে রাসুল শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কোরআন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সময়সূচি অনুযায়ী এখন শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে।
3: এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকা এবং নিকলি 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে 33.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73%, সন্ধ্যা 6টায় 70%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:28, অস্ত যাবে 6:41। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: This is Bangladesh Betar. Here is the weather forecast for inland river ports of the country. Valid till 1 AM as received from Dhaka Met Office and read by Aminul Islam Manju. Met Office says that there is no inland river port warning and no signal is to be hoisted. Now, forecast for entire country remaining affected till 6 PM tomorrow. Light to moderately rain or thunder shower accompanied by temporarily gusty wind. May occur many places of Rangpur, Mamensing and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. Besides, there are chances of moderately heavy to heavy rainfall overhead places of Rangpur, Mamensing and Sylhet divisions. The day temperature may decrease slightly and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 34.5 degrees Celsius at Dhaka and Nikli and the lowest was 33.9 degrees Celsius at Kumarkhali, as recorded over Intercounty today. The temperature as recorded in Dhaka today was maximum 34.5 degrees Celsius mentioned earlier and minimum 27.6 degrees. Humidity recorded in air at 9 AM was 73% and at 6 PM 70%. The sun rises over Dhaka tomorrow at 5:28 AM and sets at 6:41 PM. And that's all weather forecast for this time.
5: বাংলাদেশ বেতার খুলনা। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে না যাই। জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধী উত্তম। আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি আগুনে নিক্ষেপ করি। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন কাজী নজরুল ইসলামের কথায় মোরশেদুল ইসলামের কণ্ঠে নাতে রাসুল।

0: মহিমা তোমার।
1: শ্রোতা বন্ধুরা, কাজী নজরুল ইসলামের কথায় মুর্শিদুল ইসলামের কণ্ঠে নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স করা হবে। এই বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের হবে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিক শিক্ষা, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেল সায়েন্স ও আধুনিক টেকনোলজির মতো ডিপার্টমেন্ট যুক্ত করে এটিকে একটি পূর্ণাঙ্গ ও কমপ্রিহেন্সিভ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে 2025-26 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তৃতায় কথা বলেন। শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সময় শেষ, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের। শিক্ষাঙ্গনের মূল্যবান সময়কে সৎপথে কাজে লাগাতে হবে। শিক্ষার বাজেট বৃদ্ধি, গবেষণা জোরদার ও কারিকুলাম উন্নয়নে সরকার সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে। বিদেশে মেধা পাচার রোধ এবং দক্ষ মানব সম্পদ গড়ার উপর বিশেষ জোর দিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন মা এহসানুল হক মিলন বলেন, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রিভার্স ব্রেন ড্রেন। বিদেশে চলে যাওয়া মেধাবীদের দেশে ফিরিয়ে এনে আমাদের মানব সম্পদ উন্নয়ন করতে হবে। উন্নত বিশ্বে যেখানে জনসংখ্যা কমছে, সেখানে আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ডক্টর এস এম আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর তোজামেল হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর ইমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, মালয়েশিয়া বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলম শাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মঞ্জুরুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও 2 সহস্রাধিক নবীন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট IDMA নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিদায় শিক্ষার্থীদের সংবর্ধনা আজ বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। IDMA এর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। এবছর সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, জীবনের সূচনায় মাতৃ দুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান। শিশু স্বাস্থ্য রক্ষা ও নারী দুগ্ধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গার দামুলহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে ডাক্তার ও নার্স সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ ক্যাম্পের গ্রান্ড কল্যাণ সভা ও পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। কেএমপির পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও পৌরসভার যৌথ উদ্যোগে আজ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শহরের শালতলা থেকে পুরাতন জেলখানা এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা, মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা দমনে ওষুধে স্প্রে এবং ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। এছাড়া জনসাধারণকে বাড়ির আঙিনা ও আশপাশে কোথাও মশার প্রজনন স্থল তৈরি না হয় সে বিষয়ে সচেতন করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও পৌরসভার বর্জ্য

0: মেহেরপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ মেহেরপুর সদর উপজেলা ফুটবল একাদশ টাই ব্রেকারে 3-0 গোলে মেহেরপুর পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। নিজে শিক্ষিত হই এবং অন্যকে শিক্ষিত হতে উদ্বুদ্ধ করি। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা হচ্ছে।
2: সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: শেষ পর্যন্ত
4: শোনো সাধু বাবি, এই তো তোমাকে কথা শুনলাম না, এই দেখো যে আগাম যদি সতর্কতা নেওয়া যেত তাই না, তাহলে এই ভ্যান গাড়ি দিয়ে হাসপাতালে নেওয়া লাগতো না।
5: কি হয়েছে ভ্যান গাড়ি নিয়ে? হ্যাঁ, তো দরজা হবি রে, রাজা ভাই বলতেছিল যে ঘটনা হলো যে নিজেদের সাবধান হতে হবে তাই না, আগে সাবধান না হলে পারে তো এরকম অসুখ বিসুখ
4: অঘটন ঘটবে,
5: অঘটন ঘটবে।
3: মুরগি পচা ময়দা রয়েছে, দুর্গন্ধ আর এই যে আবার এর থেকে মশা মাছি পানীয় জমা রয়েছে, পরিষ্কার করে
5: ঘটনা হলো কি সাহায্য ভাবি তো ব্যাপারটা হলো যে নিজের বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে না পারি তাহলে তো রোগ বালাই খালি নিজের ঘরে হবি না, আশেপাশে যারা আছে তাদের হবি। তো এই ব্যাপারে তো সচেতন হতে হবে। আর এই যে দেখো ছোট মিয়া, ছোট মিয়ার ওই একই ঘটনা আছে, তারও বাসায় বলে জর্জারি জর্জারি হচ্ছে বলে।
4: ওই যে আমার পলাশ ভাইয়ের বন্ধু, শ্রমকালের বন্ধু, পলাশ ভাই কত বুদ্ধি দেয়, হে বুদ্ধি কি হের ঘটে ঢুকে ঢুকে না।
5: আচ্ছা ঘটনা হইলো যে ঘটে না ঢুকলে তো ও এই যে ব্যবস্থা যদি না নেয় তাহলে আমাদের সবাই এই সমস্যায় পড়তে হবে। তো চলো আজকে আমরা এক কাজ করব না, এই যে বৃষ্টি আবার রোদ আবার ঠান্ডা আবার কাশি এই জ্বর জারি হচ্ছে, এলাকার ছেলেপেলেরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করতেছে, বৃক্ষরোপণ যেমন করতেছে গাছ লাগাচ্ছে আবার তেমনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তো চলো আমরা আজকে রাত্রিবেলা ওই ছেলে পেলে বলে দিই, হ্যাঁ, যে তোমরা ওই ছোট মেয়ার আর ওই যে শেফালি ওই জায়গা পরিষ্কার করো, যদি এবং ওরা যদি না করে তাইলে ওর কাছ থেকে কিন্তু ওই বাদাম ভাজা খাওয়ার কিন্তু পয়সা নিতেই হবে।
4: না শোনো হারুন ভাই, ওই যে আমি তাইলে যাওয়ার পথে পলাশ ভাইয়ের সাথে দেখা হবে, পলাশ ভাই আমি বলে দেবো নে ও ছোট মিয়ারে নিয়া রাত্রের মধ্যে জানি তার অপরিষ্কার জায়গা সব পরিষ্কার করে।
5: আচ্ছা ঠিক আছে, আমরা নিশ্চয়ই আমরা সবাই সচেতন হব। আর আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনছেন, আপনারাও সচেতন হবেন, আমরা সবাই মিলে সচেতন হব, তাহলে আমাদের পরিবেশ আমরা সবাই সুস্থ থাকবো। আর আরেকটা বিষয় এখন তোমাদের যা আমরা সবাই মিলে জানবো সেটা হলো সুনীল অর্থনীতি, অর্থাৎ এই যে সামুদ্রিক যে বিষয়গুলো এখানে কিন্তু অনেক লাভজনক ব্যবসা আছে। আমাদের দেশে যা হয় তা কিন্তু বিদেশে রপ্তানি করে আমরা কিন্তু
3: অনেক
5: বিদেশি টাকা পাবো, ডলার ডলার। তো এই ব্যাপারে কিন্তু আমরা একটু গুরুত্ব সহকারে শুনি নাকি, তো এই ব্যাপারটা নিয়ে বলতেছেন যে মোহাম্মদ মাসুদ রানা সহযোগী অধ্যাপক।

0: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। এই বিষয়টা হচ্ছে সুনীল অর্থনীতিতে সামুদ্রিক শৈবালের গুরুত্ব, আর তার সাথে কথা কয়েছে মোহাম্মদ ইসহাক আলী। চলো শুনে নি।
1: আচ্ছা শুনি।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো সুনীল অর্থনীতিতে সামুদ্রিক শৈবালের গুরুত্ব সম্পর্কে। আর এই বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মাসুদ রানা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনার কাছে প্রথমে জানতে চাইব, এই যে সামুদ্রিক শৈবাল বা সি উইড, এই সি উইড বলতে আমরা কি বুঝি?
3: আমাদের দেশে আমাদের একটি বৃহৎ সমুদ্র রয়েছে, যেটি আমাদের এই সমুদ্রে আমাদের বেশ কিছু আগাছার মতো শৈবাল জন্ম নেয়, যেগুলোকে আমরা এই জলজ পরিবেশে হয় কিন্তু লোনা পানিতে হয়। এই আগাছা বা জলজ যে উদ্ভিদ যেটি সমুদ্রের ভিতরে হয় বা সমুদ্রের কিনারায় জন্ম নেয়, যেগুলো সাধারণত ভাসমান অবস্থায় থাকে, এই উদ্ভিদগুলোকে আমরা সামুদ্রিক শৈবাল বলে থাকি।
2: এই যে সামুদ্রিক শৈবাল, এটার অর্থনৈতিক গুরুত্বটা কেমন?
3: যে সামুদ্রিক শৈবাল অ্যাকচুয়ালি, এর যদি পুষ্টি গুণাগুণের কথা আমরা বিবেচনা করি, এটিতে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এবং আমাদের মানব শরীরের জন্য যে খনিজ লবণের যে প্রয়োজন সেটি রয়েছে। এছাড়াও এমনও কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের যে দৈনন্দিন প্রয়োজন আমরা ব্যবহার করে থাকি, যেমন টুথপেস্ট, সেটি প্রস্তুত করার মতো কিছু উপাদানের মধ্যে রয়েছে। এছাড়া এই আমরা যে বিভিন্ন ধরনের আগার পাউডার ব্যবহার করে থাকি, বৈজ্ঞানিক গবেষণার জন্য আমরা যখন ব্যাকটেরিয়া কালচার করি তখন আমাদের একটা আগার পাউডার লাগে, সেই আগার পাউডারটাও কিন্তু সিউইড দিয়ে প্রস্তুত করা যেতে পারে। তো এগুলো সকল উপাদান যেহেতু সিউইডের মধ্যে রয়েছে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ একটি সেক্টর সিউইড। আর এটার অর্থনৈতিক দিক চিন্তা করলে এই সিউইড কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন জাপানে কিন্তু এই সিউইড কাঁচা অবস্থায় সালাদ করে খাওয়া হয়, এটি দিয়ে তারা তাদের সবচেয়ে মুখরোচক এবং পুষ্টিকর খাবার নুরি বা হোশি নুরি তৈরি করে থাকে। তারা একটা ভাতের মধ্যে এই সিউইড মোড়ায় এটা খেয়ে থাকে। তো এটি আমাদের দেশের একটা সম্পদ, যেটি যদি আমরা এই উপাদানগুলো বিবেচনা করি তাহলে এটি দিয়ে আমরা বাণিজ্যিকভাবে একটা সমৃদ্ধি আনা সম্ভব। তাই আমি মনে করি এটি অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি মৎস্য সম্পদ।
2: অর্থাৎ আমরা যদি বলি যে এই সিউইড বা সামুদ্রিক শৈবালের একটা অর্থনৈতিক সম্ভাবনা আছে আমাদের দেশে।
3: জি, এটি ইতিমধ্যে আমাদের সরকার এটি সম্প্রসারণের জন্য সিউইড যে কালচার বা চাষের প্রযুক্তিও হস্তান্তর করেছেন, এবং আমাদের যে উপকূলবর্তী যে জনগোষ্ঠী রয়েছে তাদের জীবনযাত্রার মান যেন উন্নয়ন হয় এই সামুদ্রিক শৈবাল চাষ করে, সে ব্যবস্থাও আমাদের সরকার ইতিমধ্যে নিয়েছেন।
2: অর্থাৎ আমাদের উপকূলীয় অঞ্চলের যে চাষি ভাইরা আছে তারা চাইলেই কি এই সিউইড বা সামুদ্রিক শৈবাল চাষ করতে পারে? যদি করে সেই ক্ষেত্রে চাষ পদ্ধতিটা কি?
3: জি, আমাদের উপকূলীয় জনগোষ্ঠীর আমাদের যে চাষি ভাইরা রয়েছেন, বিশেষ করে আমাদের কক্সবাজার বা এই রিজিয়নের, ইতিমধ্যে সরকার তাদেরকে প্রশিক্ষিত করেছে কিভাবে সিউইড বা সামুদ্রিক শৈবাল চাষ করে এখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এ নিয়ে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পৃথকভাবে দুটি প্রকল্পের সহায়তায় অসংখ্য ওই এলাকার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সিউইড চাষ করা নিয়ে। তো সিউইড সাধারণত আমরা দুইভাবে চাষ করতে পারি, একটি হচ্ছে ভাসমান পদ্ধতি, আরেকটি হচ্ছে র্যাফট, যেটি বলতেছি সেটি ভাসমান, আর একটা হলো দড়িতে করে বেঁধে। তো আমরা এই দুটি পদ্ধতি এখন বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে। সেক্ষেত্রে যেটি করা হয়ে থাকে, সাধারণত আমরা যে মাচা করি, আমরা সে মাচার মধ্যে সিউইড গুলোর সিড ছোট ছোট করে লেগে দেওয়া হয়, সেই সিড গুলো আস্তে আস্তে সেখান থেকে বড় হয় এবং একটা নির্দিষ্ট সময় পর এই সিউইড বা সামুদ্রিক শৈবাল যখন বড় হতে থাকে তখন এটিকে সংরক্ষণ করা হয়। দড়ি দিয়ে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে দুই পাশে দুটি শক্ত খুঁটি বা কোনো একটা অ্যাঙ্করিং এর মাধ্যমে একটা রশি টানাটানি আড়াআড়ি ভাবে টান করে রাখা হয় এবং সেটির মাঝে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, হ্যাঁ এটি হতে পারে 6 ফিট বা 8 ফিট পরপর, এই সামুদ্রিক শৈবালের সিড বা যেটি আমরা বলি যে স্পন, এটি দেওয়া হয় এবং এটি আস্তে আস্তে সঠিক যে যখন পানির গুণগত মান ঠিক থাকে তখন এটি বড় হতে থাকে এবং এভাবে তারা একটা সময় ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে এগুলো সংরক্ষণ করে, এর পরবর্তীতে এটিকে শুকিয়ে ফেলা হয়। যেহেতু আমাদের দেশে এখনো পর্যন্ত কাঁচা অবস্থায় খাওয়া হয় না, তাই এটি শুকনো করে এরপরে সংরক্ষণ করা হয়।
2: যেহেতু আমাদের এই দেশের চাহিদা মিটিয়ে বৈশ্বিক একটা চাহিদা আছে সামুদ্রিক শৈবালের, সেই ক্ষেত্রে সামুদ্রিক শৈবালের যে রপ্তানি সম্ভাবনা সেটা কেমন?
3: জি, আমাদের দেশে যে সিউইড বা সামুদ্রিক শৈবালগুলো পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য দুটি প্রজাতি রয়েছে, কেওলারপা প্রজাতি এবং হিপনিয়া। এই প্রজাতির সিউইডগুলো বা সামুদ্রিক শৈবালগুলো যদি আমরা সঠিকভাবে চাষ করতে পারি, বিশেষ করে আমার যে এলাকায় পানির কর্মদক্ততা বা আমরা যেখানে কর্দমক্ততা বলি বা আমরা যেখানে দেখি যে আমাদের পলিউশন নেই বা আমরা সেই জায়গায় পানিতে যদি চাষ করি গন্ধ কম হয়, এটি কিন্তু আমাদের বিশ্ববাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এটিকে আমরা যদি শুকনো করে এক্সপোর্ট করতে পারি, রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে জাপান, কোরিয়া, চায়না, কারণ এই সিউইডটা দিয়ে আমরা অনেকেই যে আগার পাউডার, এটি তো খাবার হিসেবে ব্যবহার হয়, কিন্তু আমরা অনেক খাবারে ফুড গ্রেড আগার ব্যবহার করে থাকি। যেমন আমরা যখন ফালুদা খাই তখন দেখবেন যে আমরা এক ধরনের জেলি ব্যবহার করি, এটি কিন্তু আগার পাউডার। তো এটি কিন্তু সামুদ্রিক শৈবাল থেকে করা হয়। তো যদি আমরা এটি বিশ্ববাজারের কথা চিন্তা করি, এটির ব্যাপক একটা খাত ক্ষেত্র রয়েছে যে রপ্তানি ক্ষেত্র। তো সিউইড আমরা যে ব্লু ইকোনমি বলছি বা সুনীল অর্থনীতি বলছি, যদি এটির পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হয় তাহলে আমাদের অবশ্যই সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি এই যে সিউইড এটি চাষের ক্ষেত্র তৈরি করতে হবে, এটি সম্প্রসারণ করতে হবে এবং এটা আহরণ করার পরে সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ করে রপ্তানি করে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জন করা এবং এটি আমাদের যে স্মার্ট ইকোনমি সেই অর্থনীতির ভিত মজবুত করতে এই সামুদ্রিক শৈবাল চাষ এবং সম্প্রসারণ একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
2: আমরাও সেই প্রত্যাশাই জ্ঞাপন করছি, আমরাও চাই যে আমাদের দেশ আরো বেশি উন্নত হোক, আরো বেশি সমৃদ্ধ হোক। আমাদের উপকূলীয় অঞ্চলের যে কৃষক ভাইরা আছে তারা এই সামুদ্রিক শৈবাল চাষ করবেন এবং সেটা রপ্তানির মধ্য দিয়ে দেশকে আরো বেশি সমৃদ্ধ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
0: কি শুনলে তো,
1: এইটা
0: বোঝার ব্যাপার আছে, আমাদের সবার জন্য জানারও দরকার আছে এবং এটা নিয়ে কাজ করার দরকার আছে, তাহলে আমাদের দেশটা আগা যাবে। এই যে আজকের তারিখটা কত, কো
4: পহেলা আগস্ট,
0: এই যে আগস্ট মাসে আমাদের কিন্তু শুরু হয় নাই, এর আগেই শুরু হয়েছে। কি হয়েছে, এই যে আন্দোলন গণ অভ্যুত্থান, তাই না? এই গণ অভ্যুত্থান কিন্তু এই আগস্টের 5 তারিখে আমরা সফল হয়েছি। কি কারণে? এই যে বিভিন্ন রকম অরাজকতা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা এবং দুর্নীতি, এগুলার বিরুদ্ধেই তো আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল এবং এক পর্যায়ে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে ছাত্রদের, তারপরে এটা সার্বিক হয়ে গেছে, তারপরে আমরা নতুন ভাবে দেশটা পাইলাম এবং এই দেশের উন্নয়নের দিকে আমরা সব সময় তাকায় থাকব। আমরা আশা করব আমরা দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ব আমরা, নাকি? সেই চেষ্টা আমরা সব সময় করব, আশাও করব। তো চলো এখন আমরা তাহলে একটা বৈষম্য বিরোধী গান শুনি।
4: আচ্ছা,
0: হ্যাঁ, শিল্পী মিজান মোহাম্মদ রাজীব আর গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার উজ্জ্বল সিনহা। চলো শোনা যাক।
1: আচ্ছা শুনি।

0: তো এই সময় গানটা কেমন লাগলো তোমার? আমরা চাই যে এই দেশটা, তুই জানি কি বলতেছিলে রাজা ভাই,
1: কইতেছিলাম যে সবাই মিলে আসো আমরা দেশটারে শক্তিশালী
0: এবং সুন্দর একটা দেশ আমরা গর্ব, সেই আশাতে কিন্তু আমরা থাকি। আর আমরা কৃষক, আমরা মৎস্যজীবী, আমাদের তো কাজই হলো নিরাপদ খাদ্য উৎপাদন করা,
2: উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া।
0: হ্যাঁ, সেই সাথে দেশের ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো,
3: সবাই মিলে ভালো,
0: সবাই ভালো থাকবো। তো আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন, আপনারা কিন্তু আমাদের সাথে ফোন ইনে যোগদান করেন, আবার চিঠিপত্র লেখেন, অনেক লেখেন, কিন্তু দেখেন সবার চিঠির উত্তর তো দেওয়া সম্ভব না একদিনে। তো কয়েকজনের চিঠি আমরা নিয়ে আজকে আপনাদের এই কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদের চিঠিপত্রে জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। চলেন আপনাদের চিঠিপত্রের জবাবটা শুনে আসি।
2: আচ্ছা শুনি।
4: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব ফজলুল হক, ফাতেহাবাদ দেবিদ্বার কুমিল্লা থেকে। আপনি লিখেছেন আপনার বাড়ির পাশে কয়েকটি ডালিম গাছ আছে, কিছুদিন থেকে ডালিমের পাতায় বাদামি বা কালো দাগ হচ্ছে এবং আস্তে আস্তে বড় হয়, ফলে দাগ বড় হয়ে ফল ফেটে যাচ্ছে। কচি ডাল ও ফলেও এরকম বাদামি ও কালো দাগ হয়, এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার ডালিম গাছে ডালিমের ব্যাকটেরিয়াল ব্লাইট নামক রোগ হয়েছে। এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, সময় মতো প্রুনিং বা গাছ ছাঁটাই করে গাছ ও বাগান পরিষ্কার রাখতে হবে। গাছ ও বাগান পরিচর্যার সময় গাছ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডালপালা, অতি ঘন ডালপালা ছাঁটাই করে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করে দিতে হবে। আশা করছি আপনি এতে উপকার পাবেন। এর পরের চিঠিটি লিখেছেন জনাব আব্দুর রহমান, পীরগঞ্জ রংপুর থেকে। আপনি লিখেছেন আপনি এবার জমিতে কাকরোলের চাষ করেছেন, কিন্তু কাকরোলের পাতায় ফলে এবং কাণ্ডে কালো ময়লা জমছে, এক ধরনের ছোট মাছির আক্রমণে এই অবস্থা সৃষ্টি হচ্ছে, এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার ক্ষেতের কাকরোল গাছে কাকরোলের সুটি মোল্ড রোগ হয়েছে, এক ধরনের সাদা মাছি আক্রমণ করলে এ রোগ হয়। এ পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত পাতা ও ডগা ছাঁটাই করে ধ্বংস করে ফেলতে হবে, বেশি আক্রমণ করলে সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে ক্ষেতে স্প্রে করা যেতে পারে। কীটনাশক স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না, আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা যাবে না, আর আগাম ব্যবস্থাপনা হিসাবে আগাম বীজ বপন করতে হবে, সুষম সার ব্যবহার করতে হবে, রোগ প্রতিরোধী জাতের ব্যবহার করতে হবে। ধন্যবাদ, আবার লিখবেন। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব কাদের আলী, ঝাউগাড়া নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন এখন প্রায়ই আমাদের দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে মানুষজনের মৃত্যুর খবর দেখি, এ ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কি করতে হবে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। এটা একটা সময় উপযোগী চিঠি। বাংলাদেশের প্রতি বছর গড়ে 300 মানুষ মারা যায়, এর জন্য শুধু প্রকৃতি নয়, আমাদের অসচেতনতাও এবং অপ্রস্তুতিও দায়ী। দেশে বড় বড় গাছ কেটে ফেলার প্রবণতা মাটিকে সরাসরি বজ্রপাতের ঝুঁকি বাড়িয়েছে, কারণ বজ্রপাতের শক্তি শোষণ করে প্রাণহানির ঝুঁকি কমায়। মৃত্যু সবচেয়ে বেশি হয় খোলা মাঠে ও হাওরে। সবচেয়ে কার্যকর ও সহজ উপায় হল বিদ্যুৎ চমকানোর 30 সেকেন্ডের মধ্যে বজ্রধ্বনি শোনা গেলে বুঝতে হবে বজ্র ঝড় একদম খুবই কাছে, তখনই ঘরের ভিতর আশ্রয় নিতে হবে। এছাড়া বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে দ্রুত সেখান থেকে সরে আসতে হবে। বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে কখনোই আশ্রয় নেওয়া উচিত নয়। মাঠের পাশে, রাস্তার পাশে তালগাছ রোপণ, বজ্রপ্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং উচ্চ প্রযুক্তির পূর্বাভাস ব্যবস্থা করতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে জনগণকে সচেতন করা। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন, বেতার ডট কৃষি @gmail.com।

0: গেলো গেলো, দেরি হয়ে গেল। আজকে মনে আর কৃষি কর্মকর্তারে পাওয়া যাবো না, যাই বাসালাই।
1: এই হোসেন ভাই, এত দূরে কই যাও?
0: আরে আরে হাসিম ভাই, আর কইন না, খেতে কদিন হইলো কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না। মনে করলাম ঠিক হয়ে যাইব, এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে, চিন্তায় আছি।
1: হ, আমিও শুনছি, তো ওইদিকে এমন করে কই যাইতেছো?
0: কে উপজেলা কৃষি অফিসে যাই।
1: ও, এইদিকে যা কি করবা?
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব।
1: তাই তো, তাহলে তাড়াতাড়ি যাও।
2: কি হোসেন ভাই?
3: স্যার, টেলিফোনে তো আমি সব কইছি, এখন সব ভরসা আপনি।
2: আপনি এত দেরি করলেন কেন? এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ, ফসলের একটু ক্ষতি হলো না?
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন, আপনারা এত ব্যস্ত থাকেন, মাঠে ময়দানও যাইতে হয়। ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন।
2: না না না না, এটা ঠিক হয়নি। আপনাদের জন্যই আমরা, আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি। সরকারি এই সেবা আপনাদের অধিকার, আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ। হোসেন ভাই, আপনার যে সমস্যার কথা শুনলাম, তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম। আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন, আসবেন, আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
0: শুইনা শুইনা মন ভরে গেল স্যার, আর চিন্তা নাই, যাই মাঠে যাই।
4: দেখো এই যে চিঠিপত্র লেখে আমার যে ভাই বোনেরা,
5: ভাই বোনেরা
4: তারা কিন্তু দেখো বজ্রপাত নিয়েও কিন্তু কথা কইল। আর আমার আপা কিন্তু ঠিক বজ্রপাত নিয়ে কি করতে হবে বুঝতে হবে, তাই না? এগুলা খুব ভালো, আপনারা কিন্তু মনে রাখবেন, আমরা যেরকম মনে রাখবো খুব ভালো। কি করছো?
5: আমার গাছ তো নিয়ে মহা সমস্যার মধ্যে আছে।
4: আবার কি হলো?
5: গাছ লাগাইছি, গাছে দিনই ঠেক এই ভুলটা করেছি, আমার গাছ গেছে হেলে।
4: আচ্ছা দেখো দেখিনি, এই যে বৃষ্টি বাদলা হচ্ছে, মাটি তো নরম হয়ে গেছে, তাহলে যদি ভালো করে ওই ঠেক না না দাও, তাহলে গাছটা কি সোজা হবি?
5: এইবার ঠিক হয়েছে, দেওয়ার পরে এখন গাছ ঠিকঠাক।
4: ওই যে আমার এলাকার যে যুব সমাজরা, ওরা কিন্তু কার কি সমস্যা, কিভাবে কি করা যাবে এটা দেখে এবং ওর কাছ থেকে সহযোগিতা নেও। দেখবানে যে ওরা তোমার সহযোগিতা করবি, তোমার যদি একা না পারো ওদের ডাকো, ওরা যাবিনি, তাই না? আর এই যে রাজা ভাই, রাজা ভাই আছে চুপ করে, তার সে তো খুব ভালো আছে, তার গাছ তো
5: আছে
4: চাতালের উপরে অনেক।
6: না না আরুন ভাই, এই কি দুঃখের কথা, কি কম
4: আবার দুঃখ।
6: এই যে করলা গাছ লাগাইছিলাম, কি সুন্দর ফুলাইছে বুঝছো, এই যে অতি বৃষ্টি হইলো, গাছের গোড়ায় পানি জইম্মা, আমার সমস্ত করলা গাছের সর্বনাশ।
4: না না না, এই কষ্ট তো করা যাবে না, এই কষ্ট তো মাথায় নেওয়া যাবে না। তুমি এটা কি করলে? তোমার একা ক্ষতি হইলো কও, এ তো ক্ষতি আমার
5: সবার।
4: তোমার এত সুন্দর একটা গাছ, এতগুলা গাছ, আহারে। আপনারা কিন্তু যারা বেতার যন্ত্রের সামনে আছেন, আমাদের ভাই বোনেরা কৃষক মৎস্যজীবী এবং আপনার খামারিরা, আপনারা কিন্তু আপনাদের পশু পাখি এগুলো যত্ন করেন, নাহলে কিন্তু ভালো হবি না। আমাদের সবার জন্য এটা কিন্তু একটা অর্থনৈতিক ব্যাপার, তাই আজকে চাই যে আপনারা, আমরা সবাই মিলে ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের সবকিছু সুন্দর রাখবো, এই প্রত্যাশা নিয়ে চলেন। আজকের মতো উঠা যাক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজকে এ পর্যন্তই। আজকের অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।
6: হ্যাঁ চলো যাই।

0: বাংলাদেশ বেতার সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান দূরবার। দূরবারে আজ আপনাদের সাথে রয়েছে আমি শেখ মুরসালিন রহমান
1: ও আমি আন্না ইসলাম। সৈনিক ভাইরা, আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমে শোনাবো দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

দুর্বারে এবারে শোনাবো আধুনিক গান, কথাগুলো সাজিয়েছেন, মাফ করবেন, দুর্বারে এবারে শুনবেন আধুনিক গান, সুর করেছেন দেবু ভট্টাচার্য, কথাগুলো সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, শিল্পী সুবীর নন্দী।

0: সনিক ভাইরা,
1: আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়াতে এবারে আপনাদের শোনাবো ছায়াছবির গান ছায়াছবি আশীর্বাদ। যুগলে গিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে আপনাদের শোনাবো একটি পল্লীগীতি। গানটিতে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল, গীতিকার সৈয়দ শফিউল আজম, সুরকার বাবু সরকার।

দুর্বারে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়াতে এবার আপনাদের শোনাব ব্যান্ড সঙ্গীত, ব্যান্ড নগর বাউলের পরিবেশনা, শিল্পী জেমস।

0: সৈনিক ভাইরা, রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া ব্যান্ড সঙ্গীত নগর বাউলের জেমসের পরিবেশনায় শুনলেন। এরই সাথে শেষ হয়ে গেল চাওয়া পাওয়ার অনুষ্ঠান।
1: সৈনিক ভাই বোনেরা, এরই সাথে শেষ হল দুর্বারে আমাদের আজকের আয়োজন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ভুটানের রাজধানী থিম্পুতে সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্রয় আজ গ্রুপিং চূড়ান্ত হয়েছে। আসন্ন 15তম সাফ আসরে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে হচ্ছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াই নামবে মালদ্বীপ ও পাকিস্তান। আগামী 14 থেকে 17 নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের 15তম আসর। নতুন মৌসুমে ইউরোপীয় ফুটবলকে সামনে রেখে আজ কয়েকটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এতে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবিলা করছে। কার্ডিফ সিটি এএস রোমার মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে। রাত 10টায় রিয়াল মাদ্রিদ ফিওরেন্তিনার এবং রাত 12টায় গিরোনা আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ গাজীপুরের টঙ্গীতে আর্চারি ট্রেনিং একাডেমিতে চলমান জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবং সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রী সেখানে বিভিন্ন দেশের আর্চারদের সাথে কুশল বিনিময় করেন। এই সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের ক্রীড়াখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেটার দলের দ্বিতীয় শেষ ধাপে আগামীকাল অস্ট্রেলিয়া সফর করবে। এদিকে গতরাতে প্রথম ধাপে বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে 6 থেকে 8 আগস্ট বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আগামী বুধবার স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 14:45 খেলা শুরু হবে। 7 আগস্ট, 2 দশ আগস্ট, 3 12 আগস্ট, 4 এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। গাজীপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে শৈলাট স্টুডেন্ট ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা 2-1 গোলে কাশোর ফুটবল একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কিশোরগঞ্জে জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় লতিফাবাদ ইউনিয়ন এবং যশোদল ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচিনাগুয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। যৌথ দল নিয়ে আগামী 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জোহানেসবার্গে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আগামী 14 বিশ্বকাপের 12টি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। তবে বিশ্বকাপে 54টি ম্যাচের বেশিরভাগ খেলাই হবে দক্ষিণ আফ্রিকার 8টি শহরে। জিম্বাবুয়ের 3টি ভেন্যুতে এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসাবে রাখা হয়েছে রাজধানীর উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড।

জিম্বাবুয়েতে 7 থেকে 10টি এবং নামিবিয়ায় অন্তত 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: আজানপত্রতে
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও করিয়ান। এখন শুনবেন পবিত্র ঈশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

জনসংখ্যা বোঝা নয়, জনসংখ্যা হল জনসম্পদ। জনসংখ্যা একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে তা উন্নয়নের মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারে, অন্যথায় এটি বোঝা হয়ে দাঁড়ায়। এই ভাবনাকে কেন্দ্র করেই বিভিন্ন সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদেরা জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় নিয়ে আলোচনা করেছেন। একটি দেশের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান ব্যবস্থা যদি সুসংগঠিত হয় তবে তার বিশাল জনসংখ্যা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। বিশ্বের অনেক দেশ জনসংখ্যাকে সম্পদে পরিণত করে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে এসেছে। আমরাও আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলব একটি কর্মক্ষম, প্রগতিশীল, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের সুখী সংসার অনুষ্ঠান।

0: প্রিয় শ্রোতা, তরুণরাই শক্তি, তরুণরাই আমাদের আগামীর সম্ভাবনা। তারুণ্য মানে আগুন জ্বলা, স্বপ্ন বোনা, মন ছোঁয়া, ঝড়ের বেগে ছুটে চলা, আকাশ ছোঁয়ার কথা বলা, নতুন দিনের নতুন গানে তারুণ্য গড়ে বিশ্ব টানে, ভয়কে করে ছিন্ন বিচ্ছিন্ন স্বপ্ন গড়ে অসীম চিত্র। তরুণদের নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান শুনব, জানব তরুণদের নানা কথা। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত।
1: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দু চোখে, স্বাদ ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্পকুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ঝরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই না কোনো ফুল ঝরে যাক। তারুণ্যের কণ্ঠ সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করে চলেছে। তারই পরিক্রমায় আমরা এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। আমরা এখানকার উপজেলা পরিষদের সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী। আমরা কথা বাড়াবো না, চলে যাব বন্ধুদের কাছে। চলুন কথা বলি, তোমার নাম এবং তুমি কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমি তমা গায়ন, আমি ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী।
1: এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে?
2: ভালো লাগছে।
1: তুমি আমাকে একটু জানাবে যে বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: হ্যাঁ, অবশ্যই। বাল্য বিবাহ হলো ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছরের পূর্বে যে বিবাহ সংগঠিত হয় তাকে বাল্য বিবাহ বলে।
1: অনেক ধন্যবাদ, চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমি আখি আক্তার, সিতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সপ্তম শ্রেণী একজন শিক্ষার্থী।
1: আখি, বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয়?
2: বাল্য বিবাহের দারিদ্রতা, সচেতনতার অভাব এবং দেরকে বোঝা মনে করাই হলো এর সবচেয়ে মূল একটি বিষয়। মেয়েদেরকে ইপটিজিং করা, রাস্তায় হেনস্থ করা, এই ভয়ে যারা গ্রামের মধ্যে আছে তারা মনে করে যে আমার মেয়ে ঘরে থাকলে হয়তো বা কখন কি হয়ে যায়, তাই আমার মেয়ে যত তাড়াতাড়ি বিবাহ সম্পূর্ণ হবে আমার মেয়ে আত্মসম্মান থাকবে।
1: তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, তুমি কি ভূমিকা রাখবে?
2: আমি ভূমিকা রাখবো, আমি বিভিন্ন ধরনের সংস্থার সাথে কথা বলবো, বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের সাথে এই ব্যাপারে আলোচনা করবো যে কেন ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হচ্ছে। তার তো এখন পড়াশোনার বয়স, এই সময় বিয়ে হলে সে খুব অল্প বয়সী মা হবে, তখন তার সন্তান হবে পুষ্টিহীনতা এবং সন্তান ও মায়ের বিভিন্ন রকমের ক্ষতিকর রোগের দেখা দিতে পারে।
1: তাহলে তুমি বিষয়গুলো জানাবে এবং বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবে।
2: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো পরের বন্ধুর কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম সানজিদ আহমেদ জেরিন, আমি সিতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী।
1: জেরিন, তোমার সঙ্গে আজকে কে কে এখানে এসেছে?
3: আমার সঙ্গে আমার টিচার, আমার সহপাঠী এবং আমার ছোট বড় ছাত্রছাত্রীরা এসেছে।
1: তোমার এখানে এসে কেমন লাগছে?
3: আমার ভালো লাগছে।
1: বাল্য বিবাহের কি কুফল রয়েছে বলে মনে করো?
3: বাল্য বিবাহের কুফলের মধ্যে বিশেষ করে রয়েছে একটি মেয়ের জীবনে যত স্বপ্ন আছে তার ধ্বংস হয়ে যেতে পারে, এমনকি সে অল্প বয়সে যখন মা হতে পারে, মা হয়, তখন তার মাতৃ মা হয়ে মৃত্যুবরণ করারও ঝুঁকি থাকে, তার সন্তান অপুষ্টিতে ভোগে এবং সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
1: তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা বাল্য বিবাহের কুফল নিয়ে কখনো আলোচনা করেন কি?
3: হ্যাঁ, করে।
1: কি ধরনের অনুষ্ঠান হয়ে থাকে তোমাদের স্কুলে?
3: বাল্য বিবাহ নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
3: আমি বড় হয়ে একজন সমাজসেবক হতে চাই।
1: অনেক ধন্যবাদ। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, এই তারুণ্য যারা তাদের যে তারুণ্যদীপ্ত স্বপ্ন সেই স্বপ্নগুলো পূরণ হোক এমনটাই আমাদের প্রত্যাশা। এ পর্যায়ে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানের শেষ বন্ধুর সঙ্গে। তোমার নাম, কোথায় পড়ো, কি পড়ো?
4: আমার নাম শুভদীপ হালদার রুদ্র, আমি ইন্দ্রকানী মেয়দিন মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছি।
1: বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কি কি কাজ করতে পারি?
4: বৈঠক বসাতে পারি, সভা সেমিনার গঠন করতে পারি, বাল্য বিবাহ সম্পর্কিত গান লিখতে পারি, কবিতা শোনাতে পারি, ইত্যাদি ইত্যাদি কার্যক্রম আমরা গ্রহণ করতে পারি।
1: তোমাদের বাড়ির আশেপাশে যারা বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন না তাদেরকে কি জানাবে?
4: অবশ্যই।
1: আমরা বাল্য বিয়ে প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি আরো ব্যাপকভাবে?
4: আমরা যারা জানে না তাদেরকে আমরা জানাতে পারি। তারপরে যেমন কিশোর কিশোরী ক্লাব আছে, এই সংগঠনের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে এই সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানাতে পারি। গ্রাম পরিষদে গিয়ে আমরা অনভিজ্ঞদের এই সম্পর্কে ধারণা দিতে পারি।
1: তোমার বড় হয়ে কি হবার ইচ্ছা আছে?
4: ডক্টর,
1: অনেক ধন্যবাদ, তাদের স্বপ্নগুলো পূরণ হোক। আমরা কথা বলছিলাম শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে, এ পর্যায়ে কথা বলবো একজন শিক্ষকের সঙ্গে। চলুন কথা বলি। আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে কিভাবে সচেতন করে থাকেন, খুব সংক্ষেপে একটু বলবেন?
5: আমরা ক্লাসে ডিসকাশন দিতে পারি যে বাল্য বিবাহের কুফল সম্পর্কে, যে বাল্য বিবাহ হলে তোমরা বিভিন্ন সমস্যায় ভুগতে পারো, যেরকম সেই অপরিণত বয়সে মা হলে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি থাকে, এবং সেই স্বপ্ন, তার যে ভবিষ্যৎ স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণ হতে বাধাগ্রস্ত হতে পারে।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে সজীব দত্ত রয়েছে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। এ পর্যায়ে কথা বলবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে। চলুন কথা বলি। আপনারা কিভাবে বাল্য বিবাহ, এটির কুফল সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করে চলেছেন?
6: আমরা আমাদের দপ্তরের উঠান বৈঠকের মাধ্যমে আমরা প্রতিনিয়ত এ কাজ করে থাকি। এজন্য আমরা আমাদের বিভিন্ন সমিতি রয়েছে, সেই সমিতিগুলো আমরা যখন উঠান বৈঠক করি তখন আমরা তাদেরকে এই বিষয় সম্পর্কে অবহিত করি। এছাড়া আমরা স্কুল কলেজে যখন উঠান বৈঠক করি তখন এ সম্পর্কে বলি। এছাড়া আমাদের উপজেলা পর্যায়ে আমরা সভা সেমিনার করে থাকি বাল্য বিবাহ সম্পর্কে সকলকে সচেতন করার জন্য।
1: আমরা এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী পিরোজপুর, যিনি আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এই তারুণ্যের কণ্ঠ আয়োজনে সহযোগিতা করেছেন। আমরা একটু বিশদে জানার চেষ্টা করব বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কিভাবে কাজ করছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত নান্দনিক ভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
7: জি, এটি অনেক আনন্দের, আমি এটা এনজয় করেছি।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটু জানাবেন যে উপজেলা প্রশাসন কিভাবে আপনারা সচেতন রয়েছেন বাল্য বিবাহ প্রতিরোধে?
7: আমরা জানি যে বাল্য বিবাহ নিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্কুল পর্যায়ে আমরা যখন স্কুল পরিদর্শনে যাই তখনও আমরা বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করার চেষ্টা করি, এর কুফল সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি, এবং আমাদের একটি ইমার্জেন্সি কল নাম্বার রয়েছে 333-তে যখনই কোনো ধরনের বাল্য বিবাহের আমরা তথ্য পাই তাৎক্ষণিক সেটির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে সামাজিক আন্দোলন, সামাজিকভাবে এটি প্রতিরোধ করার জন্য আমরা আমাদের লেভেল থেকে সরকারের পক্ষে সকল ধরনের প্রচারণা বা মানুষকে সচেতন করার জন্য কাজ করি।
1: বর্তমান সময়ে একটি বিষয় লক্ষণীয় যে শিক্ষার্থী বন্ধুরা অনেক বেশি সচেতন হয়েছে, তারা স্বপ্নবাজ হয়েছে। এই যে তরুণদের অগ্রযাত্রা, তরুণদের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা, এটিকে কিভাবে দেখছেন?
7: এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় এবং ইতিবাচক সমাজের জন্য, কেননা আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, এরাই দেশকে নেতৃত্ব দেবে। এরা যদি সামাজিক কর্মকাণ্ডে, দেশের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে তাহলে তারা দেশকে ভালোবাসতে শিখবে, দায়িত্ব নিতে শিখবে, এবং এটি তাদের মানসিক বিকাশে সহযোগী হবে।
1: আমরা অনুষ্ঠানের সবশেষে চলে এসেছি, আপনাকে আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা শুনছে, সবার প্রতি আপনি আপনার জায়গা থেকে বাল্য বিবাহ প্রতিরোধে আপনি কি আহ্বান রাখবেন সবার প্রতি?
7: অবশ্যই বাল্য বিবাহ রোধে আমাদের সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা সবার আগে জরুরি, কেননা বাল্য বিবাহ একটি সমাজকে ধ্বংস করে। আজকের যে কিশোরী সে আগামীর মা। একটি কন্যা বা একটি শিশু যখন অপরিণত বয়সে প্রাপ্তবয়স্কের দায়িত্ব নেয় তখন সে কিন্তু তার নিজের বিকাশ, নিজের সুযোগকে সীমিত করে আগেই তিনি নিজেকে ঝুঁকির দিকে ঠেলে দেন। কেননা বাল্য বিবাহের মাধ্যমে একটি শিশু বা একটি কিশোরী প্রসূতি এবং গর্ভাবস্থাকালীন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগতে পারেন।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
7: ধন্যবাদ আপনাদের।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী পিরোজপুর। তিনি যেমনটি আহ্বান রাখলেন, আমরাও সেই আহ্বানের রেশ ধরেই আজকের আয়োজনের শেষ কথাটি বলতে চাই। আসুন বাল্য বিবাহ প্রতিরোধ করি, বাল্য বিবাহ মুক্ত দেশ করি। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে দেশের অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলা শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হব ইথারে ইথারে। আমি সজীব দত্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
0: তারুণ্যের কণ্ঠ পর্বে শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। এমনি করেই তরুণরা আত্মসচেতন হয়ে এগিয়ে নিয়ে যাবে আমাদের বাংলাদেশকে, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনব একটি জনসংখ্যা বিষয়ক গান। যুগলে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি ও মিজান মাহমুদ রাজীব। গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী।

0: জনসংখ্যার গান শুনছিলাম। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হল এডিস মশার মাধ্যমে ছড়ানো একটি ভাইরাস জনিত রোগ। সচেতনতা ও ব্যক্তিগত সতর্কতাই ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায়। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়ের সাক্ষাৎ। দেশে কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান। আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে চালু করা হবে আরও এক জোড়া নতুন ট্রেন, জানালেন রেলপথ প্রতিমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশনে প্রাথমিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিল বাংলাদেশ। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 10। এবং আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে থাকছে শ্রীলঙ্কা ও ভুটান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম সহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এ সময় তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ, মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতার ইতিবাচক সংশোধন করেছে। সার্জিও গড় বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তার গতকালের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে মার্কিন পক্ষ উল্লেখ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে এবং সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গত 5 মাসে সরকারের গৃহীত নীতি ও পদক্ষেপগুলোকে মার্কিন পক্ষ সাধুবাদ জানিয়েছে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, বৈঠকে বহুমাত্রিক ও বহুপাক্ষিক সম্পর্ককে একটি সুদৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
2: আমাদের লক্ষ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কিভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কিভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায় এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে, একই সাথে সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন।
0: এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা এবং বেসরকারি খাতের সমস্যা সমাধানের লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান মাহাদী আমিন। মাহাদী আমিন বলেন, বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘমেয়াদী ঘাটতি নিরসন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর ও শুল্ক সংস্কার এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জটিলতা দূর করার তাগিদ দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গড় বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। তিনি আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4-5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের কল্যাণে প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। অনুষ্ঠানে মুখ্য উদ্বোধকের বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের দুঃশাসন ও 24-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটে আগামী প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস ও ত্যাগের কথা জানতে পারবে। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিশ্বব্যাপী শান্তির যে সংকট চলছে তার সমাধানে চিন্তাশীল মানুষদের মধ্যে একটি অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজ রাজধানীর মহাখালী ডিওএইচএসে আয়োজিত রিমেম্বারিং জুলাই 2024 রিমেম্বারিং দেয়ার স্যাক্রিফাইস ইন্সপায়ারিং আওয়ার ফিউচার শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। এ সময় তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মূল দর্শন একই সুতায় গাঁথা বলে মন্তব্য করেন। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন পয়লা আগস্ট ছিল ঘটনাবহুল। এদিন শিক্ষার্থীসহ আপামর জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করলে সরকার বৈষম্যবিরোধী ছয়জন ছাত্র সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয়। আরও শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের পহেলা আগস্ট কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও জুলাই চলমান, তাই দিনটি তাদের কাছে 32শে জুলাই। এদিন শিক্ষার্থী, শিল্পী সমাজ, জনতা ও শিক্ষক সবাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসেন। এতে সরকার ভীত হয় এবং কিছুটা নমনীয় হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় ছাত্র সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয়। তবে দেশজুড়ে চলতেই থাকে ছাত্র জনতার তীব্র আন্দোলন। এদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরির পাশাপাশি ছিল প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। চলমান থাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিও। অন্যদিকে এদিন সন্ত্রাস বিরোধী আইনে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রসঙ্গে বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,
2: টার্গেট ছিল যে এটাকে ভিন্ন দিকে মোড় নেওয়া, যাতে জামাত একটা বড় আকারে বা শিবির বড় আকারের কোন কিছু করবে এবং বলবে যে দেখছো এরাই হচ্ছে এই আন্দোলনের সেটা কোন সর্বদলীয় বা সাধারণ মানুষের আন্দোলন নয়। আর একই সাথে যে আন্দোলনকে দুর্বল করে দেওয়া হয়, যে আন্দোলনের সাথে আমরা প্রথম থেকে ছিলাম, আমাদের ভূমিকা ছিল, তো আমাদেরকে যদি রাজনীতি থেকে সরে দিতে পারে। এর আগে তো 13 সালে আমাদের নির্বাচনের নিবন্ধনটা তারা বাতিল করেছে এবং সরাসরি এই দলকে নিষিদ্ধ করে দিল। এটা নিয়ে তিনি এই দুটো টার্গেট বিশেষ করে চাচ্ছিলেন যে টোটাল আন্দোলনটাকেই যাতে গজিয়ে ওঠা আন্দোলন, যেটা সফলতার দ্বারপ্রান্তে প্রায় পৌঁছে যান, এই অবস্থায় যাতে আন্দোলনটাকে তিনি দমিয়ে দিতে পারেন, নস্যাৎ করে দিতে পারেন।
1: এদিকে পয়লা আগস্ট জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অন্যদিকে এদিন 10ই আগস্ট পর্যন্ত HSC পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। তিনি আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: 1992 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইউনিসেফ যৌথভাবে প্রতিবছর পহেলা আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন শুরু করে। পরবর্তীতে 1 থেকে 7ই আগস্ট পর্যন্ত বিশ্ব স্তন্যদান সপ্তাহ হিসেবে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। শিশু স্বাস্থ্য সুরক্ষা, অপুষ্টি প্রতিরোধ এবং মাতৃত্বের গভীর বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যেই বৈশ্বিক এই আয়োজন। 2010 সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, প্রতিবাদে এবার পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এ উপলক্ষে শনিবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠানে বক্তারা মায়ের দুধের গুরুত্ব তুলে ধরে বলেন,
5: জন্মের 3 থেকে 7 দিন পর্যন্ত মায়ের দুধ আঠালো, ঘন হয়, হালকা হলুদ রঙের হয় এবং এটাকে আমরা বলি শাল দুধ। এবং শাল দুধ নবজাতকের জন্য যথেষ্ট, আমরা বলি শাল দুধ নবজাতকের জন্য নিরাপদ এবং পরিপূর্ণ।
6: একটা সুনির্দিষ্ট নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এই মাতৃদুগ্ধ বিকল্প প্রোডাক্টগুলো নিবন্ধিত হতে হবে এবং এখানে নিবন্ধন দেওয়ার জন্য 2টি যুগপথ রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে, একটি BSTI থেকে এবং অপরটি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান থেকে।
1: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের প্রসঙ্গ টেনে বলেন, অনেক মা নিজের অপুষ্টির অজুহাত দেখিয়ে শিশুকে দুধ দেয়া বন্ধ রাখেন, যা একেবারেই অনুচিত।
7: আমি মনে করি এটা একটা বড় পদক্ষেপ এই সরকার নিতে যাচ্ছে, একটা সি সেকশন আননেসেসারি সি সেকশনের বিরুদ্ধে একটা বিল আমরা আনতে যাচ্ছি যেটা ব্রেস্ট ফিডিং কে প্রমোট করার জন্য একটা বড় ধরনের ভূমিকা রাখবে।
1: মহান আল্লাহর দেয়া মাতৃদুগ্ধের নিয়ামত থেকে মায়েরা যেন তাদের সন্তানদের কোনোভাবেই বঞ্চিত না করেন এমন আহ্বান জানিয়ে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আরো বলেন,
8: প্রতি মাসে অন্তত একটি জেলায় যেতে হবে, সেমিনার করতে হবে, সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা লেভেলের কর্মকর্তা এক অডিটোরিয়ামে নিয়ে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা এবং এটা পালন বাধ্যতামূলক করতে হবে আমাদের সমাজে।
1: স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
4: রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। তিনি আজ কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী জানান, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে ও টিকিটের চাপও কিছুটা হ্রাস পাবে। একই সঙ্গে ঢাকা কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময় উপযোগী হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন গঠিত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন ওয়াইকোয়ে প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে চীনের সাংহাই ভিত্তিক এ সংস্থার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মাসের 16 তারিখ সাংহাইয়ে 29টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য চালু থাকা মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ $15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হয়েছে। স্থানীয় সময় গতকাল যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের পর্যালোচনায় কর্মসূচিটি ভিসার শর্ত প্রতিপালন নিশ্চিত করতে কার্যকর প্রমাণিত হয়েছে, ফলে এটি স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং সেদিন থেকেই নতুন বিধিমালা কার্যকর করা হবে। দেশে ব্যবসা শুরু করতে নানা দপ্তরে ঘুরে ঘুরে কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এক প্ল্যাটফর্মে মিলবে একাধিক সংস্থার সেবা, কমবে সময় ও হয়রানি। বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে আসছে বাংলা বিজ নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বাংলাদেশে ব্যবসা শুরু ও বিনিয়োগের প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সরকার চালু করতে যাচ্ছে বাংলা বিজ নামে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিডা, বেজা, বেবজা, বিসিক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু হানিফ,
10: বাংলা বিজ সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিডা, বেজা, বেবজা, বিসিক ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের সেবাগুলো এক জায়গা থেকে পাওয়া যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রাথমিক ব্যবসায়িক নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন মাত্র 3 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার সক্ষমতা তৈরি করা।
9: শুধু সেবা এক জায়গায় আনা নয়, একই প্রতিষ্ঠানের তথ্য বারবার জমা দেওয়ার ঝামেলাও কমাতে আসছে নতুন এই ব্যবস্থা।
10: ইউনিক বিজনেস আইডি UBID চালুর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের জন্য একবার তথ্য দিলেই তা বিভিন্ন সরকারি সংস্থায় ব্যবহার করা যাবে, ফলে একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা বিশ্বাস করি বাংলা বীজ বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, সমন্বিত ও আধুনিক সেবা নিশ্চিত করবে এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
9: সংশ্লিষ্টদের আশা, এই প্ল্যাটফর্ম চালু হলে ব্যবসা শুরু করার সময় ও জটিলতা কমবে, পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশও আরও প্রতিযোগিতামূলক হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সকালে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত ও 28 জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, জরুরি উদ্ধার কাজ দলগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। কিয়েভে সম্প্রতি রুশ হামলা বৃদ্ধি পাওয়ার পর এটাই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা। মরক্কো থেকে স্পেনের সেউতাস ছিটমহলে প্রায় 60,000 অভিবাসী প্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের স্বার্থপর, পক্ষপাতদুষ্ট এবং বেআইনি প্রতিক্রিয়ার নিন্দা জানিয়েছে স্পেন। স্পেনের প্রশাসন জানায়, গত 30 জুলাই পর্যন্ত যারা সেউতায় প্রবেশ করেছে তাদের প্রায় সবাই স্বদেশে ফিরে গেছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্টি মারলাস্কা এই ঘটনায় অন্তত 67 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেন। এ ঘটনায় ইতালি সাময়িকভাবে স্পেনের সাথে মুক্ত সীমান্ত সেনজেন চুক্তি স্থগিত করেছে। এদিকে চেক প্রধানমন্ত্রী আন্দ্রে বেবিচ সেনজেন স্পেনের অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা রাখার আহ্বান জানিয়েছেন। খেলার খবর ফুটবল। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্রয়ে আজ গ্রুপিং চূড়ান্ত হয়েছে। আসন্ন 15তম সাফ আসরে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান। আগামী 4 থেকে 17 নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের 15তম আসর। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ। দেশে কৃষি সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান। আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই, বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এবং চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে চালু করা হবে আরও এক জোড়া নতুন ট্রেন, জানালেন রেলপথ প্রতিমন্ত্রী। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি এবিএম শাহিনুজ্জামান শিশির। এবছর বাংলাদেশ থেকে প্রায় 88,000 হাজি হজ পালন করেছেন। হাজিদের নির্বিঘ্নে হজ যাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়। মূল হজের বাইরে প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান উমরা বা ছোট হজ পালন করতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে যান। হজ ও উমরা পালনে আগ্রহীদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি এর প্রক্রিয়ায় দালালদের সম্পৃক্ততাও বেড়ে চলেছে। প্রতি বছরই হাজিদের সঙ্গে বিভিন্ন অসাধু এজেন্সির প্রতারণা ও কারসাজিরও অভিযোগ পাওয়া যায়। অনিয়মের অভিযোগ বেশি আসে ঢাকার বাইরের অনিবন্ধিত এজেন্সিগুলোর বিরুদ্ধে। হজ ব্যবস্থাপনা যেহেতু একটি সম্পূর্ণ প্যাকেজ, যার সঙ্গে বিমান ভাড়া, আবাসন, খাওয়া ইত্যাদি সেবা জড়িত এবং সুযোগ সুবিধার ভিত্তিতে এটি যেহেতু বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, তাই প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হজ পালনেচ্ছুদের জন্য গোটা বিষয়টি অনেক জটিল এবং এটিকে পুঁজি করে কিছু অসাধু হজ কাফেলা বা অনিবন্ধিত এজেন্সি হাজিদের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়। তবে এর নিবন্ধিত হজ এজেন্সিসমূহ প্রতিবছর হজ ও উমরা পালনেচ্ছুদের জন্য নানা ধরনের অফার, ছাড় বা অন্যান্য সুবিধা দিয়ে থাকেন। এইসব তথ্যাদি এক ছাদের নিচে পেতে অন্য বছরের মতো এবারও রাজধানীতে অনুষ্ঠিত হল 3 দিনের জাতীয় হজ ও উমরা মেলা 2026। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত এই মেলা বৃহস্পতিবার শুরু হয়ে আজ শেষ হল। এবার মেলায় 133টি হজ এজেন্সি অংশ নেয়। এতে 5,13,000 টাকা থেকে শুরু করে প্রায় 20,00,000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের হজ প্যাকেজও প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করছে। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা কারসাজি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকায় নির্ধারণের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় 2027 সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এবার বিমান ভাড়া গত বছরের তুলনায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, সরকার তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া আরও কমানো সম্ভব হয়েছে। এর ফলে হাজিদের সামগ্রিক হজের খরচ কমবে, যেটি তাদের জন্য নতুন স্বস্তি আনবে। সরকার হজের সার্বিক ব্যয় আরও কমানোর উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বলে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী। এবারের হজ ও উমরা মেলা হজ এজেন্সিগুলোর প্যাকেজ মূল্য ও প্যাকেজে বর্ণিত সুবিধাদি যাচাই বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই যাত্রীদেরকে সরাসরি হজে যাওয়ার জন্য পছন্দমতো এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে। হজ মেলা আয়োজনের উদ্দেশ্য ছিল বিভিন্ন হজ এজেন্সি ও হজ গমনিচ্ছুদের মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করা। আশা করা যায় এই মেলা এক শ্রেণীর গ্রুপ লিডার, প্রতারক এবং মধ্যস্বত্বভোগীদের হয়রানি, প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো ঘটনা থেকে হজযাত্রীদেরকে সচেতন করতে পেরেছে। সার্বিক বিবেচনায় এবারের হজ ও উমরা মেলা থেকে হজ পালনিচ্ছুরা বিভিন্ন তথ্যের মাধ্যমে উপকৃত হয়েছেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
13: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
14: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে এলিজা আক্তার ও মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল এর নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

শ্রোতা বন্ধুরাদের সাথে বোধ গানটি শুনলেন আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে এলিজা আক্তার ও মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রসিদ্ধ মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই, আগামীকাল এর নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

শ্রোতা বন্ধুরাদের সাথে বোধ গানটি শুনলেন আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন নজরুল ইসলাম বাবুর কথায় রুনা লায়লার কণ্ঠে। FM সম্প্রচার কার্যক্রম 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই 36, গ্রন্থনা NAM সারোয়ারে আক্তার শুনবেন সকাল 8:15। নাটক ত্যাগ, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম, প্রচারিত হবে বিকেল 3:05। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন AH বাপ্পীর কণ্ঠে

0: 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন 4:05। নজরুল সঙ্গীত শুনবেন দীপান্বিতা সাহায়ের কণ্ঠে 12:20। বাউল গানের অনুষ্ঠান 6:10। এছাড়াও বাউল গান শুনবেন নিশিকান্ত বৈরাগীর কণ্ঠে 12:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেঘাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। এবারে তিলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল, তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয়শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।